0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী শিলচর, আজ 14ই আষাঢ় 1948 শকাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্সে, এবং FM 102.3 মেগাহার্সে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী
1: ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন সেই ঈশ্বরে কি করে মন হয়, এই প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী রামকৃষ্ণদেবের কাছে রেখেছিলেন। শ্রী রামকৃষ্ণদেব তার উত্তরে বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসদ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। আমরা দেখতে পাই শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবার কথা বলেছেন, কারণ ঈশ্বরের নামে ইষ্ট মন্ত্রে ঈশ্বর অনুভবের ঈশ্বরত্ব প্রকাশের শক্তি নিহিত রয়েছে। ঈশ্বরের নাম বা মন্ত্র মনন করে মানুষ ত্রিবিধ দুঃখ হতে মুক্ত হয়ে পরম শান্তি ও আনন্দের অধিকারী হতে পারে। সেই জন্য মন্ত্র সম্বন্ধে বলা হয়েছে, মননাত ত্রায়তে ইতি মন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকম উপদেশে এই নাম মাহাত্ম্য সম্বন্ধে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহ অজনি নানুরাগহ। তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশিত হয়েছে, তাতে তোমার সর্বশক্তি অর্পিত হয়েছে। নাম স্মরণের ক্ষেত্রে সময়েরও কোনো বিধিও নেই। হে ভগবান, তোমার এমনই করুণা, কিন্তু আমার এমনই দুর্দৈব যে এই জন্মে তোমাতে অনুরাগ জন্মালো না। কলির নাম মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম। কলিতে একমাত্র ভগবানের নাম করা, এছাড়া অন্য গতি নাই। ভগবানের নাম করাই কলির একমাত্র তপস্যা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কলিতে নাম মাহাত্ম্য, কলিতে নারদীয়া ভক্তি, অর্থাৎ সর্বদা বিশ্বাস ও অনুরাগের সাথে ঈশ্বরের নামগুণ কীর্তন করা আর প্রার্থনা করা। তিনি বলেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, অর্থাৎ ঈশ্বর দর্শনের সময় হয়েছে।
0: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে আজ প্রথম গানটি শুনবেন মায়া সেনের কণ্ঠে।

সাধন করো ভজন করো, তুমি সাধন করো।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী শক্তিব্রত দাস।

গানটির সাথে শেষ হল ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর খেতে খামারে।

কৃষক বন্ধুরা, ঝিঙে একটি উপগ্রীষ্মমণ্ডলীয় লতা জাতীয় গাছে বেড়ে ওঠা সবজি, যা ভারতীয় উপমহাদেশ সহ মধ্য ও পূর্ব এশিয়ার স্থানীয় ফসল। এটি বেশ শক্ত একটি উদ্ভিদ এবং চাষ করাও সহজ। এটি ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রান্নায় সবজি হিসেবে জনপ্রিয়, তবে এটি পাকা হওয়ার আগেই কেবল খাবারযোগ্য। কৃষক বন্ধুরা, ঝিঙে একটি দুর্দান্ত রক্ত পরিশোধক, ডায়াবেটিসের জন্য উপকারী ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, ওজন হ্রাসে এটি সহায়তা করে এবং অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। গরম অর্থাৎ উষ্ণ জলবায়ুতে ঝিঙে খুব ভালোভাবে বৃদ্ধি হয়। ঝিঙে চাষের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কৃষক বন্ধুরা, ঝিঙে চাষের জন্য প্রথমে নির্বাচন করতে হবে এমন জমি যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো আসে। এরপর ঝিঙে চাষের ক্ষেত্রে প্রয়োজন উষ্ণ এবং আর্দ্র পরিবেশ, উচ্চ জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটি ঝিঙে চাষের ক্ষেত্রে আদর্শ বলে মানা হয়ে থাকে। সর্বপ্রথমে জমিতে লাঙল দিতে হবে 4 থেকে 5 বার, তারপর মই দিয়ে তৈরি করতে হবে। 15 দিন পর সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পরে জমিতে ঝিঙে বীজ বপন করা দরকার। 1 কাঠা জমিতে 20 থেকে 25 গ্রাম বীজ বপন করা যেতে পারে। ঝিঙে গাছের জীবনকাল মাত্র 3 মাস। সামান্য হেরফের

হতে পারে। যদি সময় মতো বীজ বপন করা যায় তবে কমপক্ষে তিনবার জমি থেকে ফল পাওয়া সম্ভব হয়। ফলের সময় শেষ হলে ঝিঙে গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে তখন মাচার নিচে নতুন করে আবারও মাচা তৈরি করে বীজ রোপণ করতে হবে। দেখা যায় কিছুদিন পর থেকেই চারা গজাবে এবং গাছ বড় হবে, তারপরে তা মাচায় উঠতে শুরু করবে এবং ফুলও দেবে। সেই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুরনো গাছ কেটে ফেলা হয়। প্রথমবার জমিতে ঝিঙে বীজ বপন করার আগে 4 ফুটের বেড তৈরি করে নিলে ভালো হয়। ঝিঙে একটি গ্রীষ্মকালীন সবজি, শীতে 4-5 মাস বাদ দিলে প্রায় সারা বছরই ঝিঙে চাষ করা যায়। যদি হাইব্রিড ঝিঙে চাষ করা হয় তবে এতে চাষি ভাইদের লাভের সম্ভাবনা বেশি হয়, কারণ হাইব্রিড ঝিঙে উচ্চ ফলনশীল। যদিও বাজারে দেশি ও ছোট আকারের ঝিঙের চাহিদা বেশি। ঝিঙে চাষে অনেক রকমের সার প্রয়োগ করতে হয়। কাঠা প্রতি হাড় গুঁড়ো 1 কেজি, গোবর সার 40 কেজি, ডিএসপি সার 1 কেজি, পটাশ 1 কেজি এবং অনুখাদ্য 100 গ্রাম। জমিতে লাঙল দেওয়ার সময় সেগুলি মিশিয়ে নিতে হবে। গ্রীষ্মকালে ঠিকমতো বৃষ্টি না হলে প্রতি সপ্তাহে সেচ দিতে হবে, তবে বৃষ্টির জলে ঝিঙে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। প্রতি 15 দিন পরপর ঝিঙে গাছের গোড়ায় 1 মুঠো করে সুফলা সার ছড়িয়ে দিতে হবে। ঝিঙে গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, এর হাত থেকে গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে গাছের পাতা ও ফুল আর হলুদ হয়ে যাবে না। এছাড়া উন্নত বীজ এবং হাইব্রিড ব্যবহার করলে ফসলে রোগ কম হয়। এই ঝিঙে চাষ করে চাষি ভাইরা যেমন নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারেন, তেমনি এর ফুল বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করার সুযোগ পেতে পারেন।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন রামপদ বৈষ্ণবের পরিবেশনায়।

পরপর তিনখানি লোকগীত শুনলেন রামপদ বৈষ্ণবের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 5 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার, সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন কুমারেশ সাহার পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় পণ্ডিত পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন খেয়াল। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ব্রিজনারায়ণের শরৎবাদন শুনবেন। বেলা 10টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পম্পা দেব। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শেলি অর্জুন ও স্বপ্না মালাগারের পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মোহাম্মদ রফি। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক লালমোহনের সংসার। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 নির্মল দাসের দোতারা বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প বিষয়ক একটি সাক্ষাৎকার শুনবেন। অংশগ্রহণে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ডক্টর সোমাদিত্য দত্ত, রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পাল। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন নীতা শর্মা। লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের খেলার ধারা বিবরণী শুনতে পাবেন রাত 7:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনে মাইলফলক। সরোজদের ডাকঘর করা, সত্যজিৎ রায়ের পরশ পাথর, তপন সিংহের লৌহ কপাট, সলিল সেনের নাগিনী কন্যার কাহিনী এবং ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিতে অভিনয় করেন। এরপরের এক দশক জুড়ে তিনি বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমারের পাশাপাশি রাজত্ব করে গেছেন। মৃত্যুর আগে পর্যন্ত পাঁচ দশক ধরে নানা চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯৩ সালে আজকের মতো ৫ জুলাই তারিখে কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। আজ প্রয়াণ দিবসে তার প্রতিও রইল আমাদের অশেষ শ্রদ্ধা।

0: গানটি শুনলেন পাঞ্জালি ধরের পরিবেশনায়। এবারে গল্পপাঠের আসরে প্রমথ চৌধুরীর সহযাত্রী গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: নিমিত্ত শেখপুরে গাড়িতে ফিরে এসে দেখি সেখানে দুটি নতুন আরোহী বসিয়াছেন, একজন পল্টনের সাহেব আর একজন সাধু। সাহেবটির চেহারা বেশভূষা দেখে বুঝলুম তিনি হয় একজন কর্নেল নয় মেজর। আভিজাত্যের ছাপ তার সর্বাঙ্গে ছিল। আমি গাড়িতে ঢুকতেই তিনি সশব্যস্তে উঠে পড়ে আমার বসবার জন্য জায়গা করে দিলেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে বসে পড়লুম, কিন্তু আমার চোখ পড়ে রইল ওই সাধুটির উপর। প্রথমেই নজরে পড়ল তিনি একটি মহাপুরুষ না হলেও একটি প্রকাণ্ড পুরুষ। তার তুলনায় কর্নেল সাহেবটি ছিলেন একটি ছোকরা মাত্র।

0: স্বামীজি যেমন লম্বা তেমনি চওড়া। চোখের আন্দাজে বুঝলুম যে তার বুকের বেড় অন্তত 48 ইঞ্চি হবে, অথচ তিনি স্থূল নন। এ শরীর যে কুস্তিগির পালোয়ানের সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ রহিল না। কুস্তিগির হলেও তার চেহারাতে চোয়াড়ি ভাব ছিল না, তার বর্ণ ছিল গৌর, অর্থাৎ তামাতের ওপর খাদ দিলে এই উভয় ধাতু মিলে যে রঙের সৃষ্টি করে সেই গোছের রং। তার চোখের তারা দুটি ছিল ফিরোজার মতো নীল ও নিরেট। এরকম নিষ্ঠুর চোখ আমি মানুষের মুখে ইতিপূর্বে দেখিনি। তার গায়ে ছিল গেরুয়া রঙের রেশমের আলখাল্লা, মাথায় প্রকাণ্ড গেরুয়া পাগড়ি ও পায়ে পেশোয়ারে চাপলে। তাকে দেখে আমি একটু ভেবাচাকা খেয়ে গেলুম, কারণ পাঠান যে সাধু হয় তা আমি জানতুম না, আর আমি ধরে নিয়েছিলাম যে এই ব্যক্তি পাঠান না হয়ে যায় না। এর মুখে চোখে একটা নির্ভীক বেপরোয়া ভাব ছিল যা এদেশের কি গৃহস্থ কি সন্ন্যাসী কারো মুখে সচরাচর দেখা যায় না। আমি হাঁ করে তার মুখের দিকে চেয়ে রয়েছি দেখে সন্ন্যাসী আমাকে বাংলায় বললেন, মশাই কি মনে করেছেন যে আমি ভুল করে এ গাড়িতে উঠেছি, থার্ড ক্লাস ভেবে ফার্স্ট ক্লাসে ঢুকেছি? অত কাণ্ডজ্ঞান শূন্য আমি নই, এই দেখুন আমার টিকিট। কথাটা শুনে আমি একটু অপ্রস্তুতভাবে বললুম, না তা কেন মনে করব, আজকাল অনেক সাধু সন্ন্যাসী তো দেখতে পাই ফার্স্ট ক্লাসেই যাতায়াত করেন, এমনকি কেউ কেউ একা একটি সেলুন অধিকার করে বসে থাকেন। এর উত্তর হল একটি অট্টহাস্য। তারপর তিনি বললেন, সে মশাই পরের পয়সায়। আমার মশাই এমন ভক্ত নেই যাদের বিশ্বাস আমাকে ফার্স্ট ক্লাসে বসিয়ে দিলেই তারা স্বর্গে সিট পাবে। গেরুয়া পড়লেই যে পরের কাছে হাত পাততে হবে বিধির এমন কোনো বিধান নেই তা অবশ্য। কে কি কাপড় পরে তার থেকে যদি কে কিরকম লোক তা চেনা যেত তাহলে তো আপনাকেও সাহেব বলে মানতে হতো।
1: এখন শুনবেন আজকের সংবাদ শিরোনাম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের প্রাণনাশের হুমকি। নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সদরের মাত্র কদিন আগে তাকে লক্ষ্য করে অনলাইনে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কাল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে। যুবসংঘ আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, অসমে আর মেরুকরণের প্রয়োজন নেই, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। মানুষ নেতৃত্ব চেয়েছিল, আমি সেই ভূমিকা পালন করেছি। যাত্রা শুরু আগরতলা, করিমগঞ্জ মেমু ট্রেনের যাত্রী পরিষেবায় নতুন দিগন্ত। লিড নিউজ নববার্তা প্রসঙ্গের অসমে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লিখেছে নববার্তা প্রসঙ্গ ও সাময়িক প্রসঙ্গ। যুবসংঘে ছাপা হয়েছে, তীব্র দাবদাহে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের 30 জেলায় হলুদ সতর্কতা, 10 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, গুয়াহাটিতে পারদ ছিল 35 ডিগ্রি। যুবসংঘের প্রথম পাতায় আরও কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট কাটিয়েছে ভারত। প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হিমাচল, মৃত 14। খামেনির শেষ যাত্রায় লাখো মানুষের ঢল, আবেগে ভেঙে পড়লেন ইরানের শীর্ষ নেতারা।

প্রথমবার নির্বাচিত বিধায়কদের বিধানসভার নিয়মকানুন, কার্যপ্রণালী এবং আইন প্রণয়নের বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে ধারণা দিতে

কাল শুরু হলো অসম বিধানসভার দুদিনের ওরিয়েন্টেশন শিবির। এবারের নির্বাচনে জয়ী 47 জন নতুন বিধায়ককে লক্ষ্য করেই এই কর্মসূচির আয়োজন করেছে বিধানসভা। গোবিনাথ বরদলৈ ভবনের প্রেক্ষাগৃহে শিবিরের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। নববার্তা প্রসঙ্গের সুপার অ্যাঙ্কার বাজেটের আগে সতর্ক দিশপুর, 6 জুলাই শুরু অধিবেশন, নিরাপত্তা বাড়ছে মহানগরে, যুবসংঘের শিরোনাম। অনেক বিধায়ক নিজেকে রাজা ভাবেন, বিধানসভায় এই আচরণ চলবে না, রঞ্জিত। লাখো মানুষের ঢল আবেগে ভেঙে পড়লেন ইরানের শীর্ষ নেতারা। খামেনির পাশে 14 মাসের নাতনির ছোট কফিন। সাময়িক প্রসঙ্গ আরো বলেছে, এনআরসির ফলে রাজ্যে বাড়বে হিন্দু বাঙালি ডি ভোটারের সংখ্যা, মুখ্যমন্ত্রী।

লাখো মানুষের ঢল আবেগে ভেঙে পড়লেন ইরানের শীর্ষ নেতারা। খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন। সাময়িক প্রসঙ্গ আরো বলেছে, এনআরসির ফলে রাজ্যে বাড়বে হিন্দু বাঙালি ডি ভোটারের সংখ্যা। মুখ্যমন্ত্রী, ঘোষিত বাংলাদেশি ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।

নববার্তা প্রসঙ্গ লিখেছে, মেসিদের কাছে হেরে শেষ হল ক্যাপ ভার্ডের রূপকথা। আজকের সংবাদ শিরোনাম শুনলেন। এবারে আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। যুবসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে এক আইন। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, নিট পরীক্ষা ত্রুটিমুক্ত করতে কমিটি গঠন। সবশেষে নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে এ কেমন কথা। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্ত প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরো বলেন ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: হমনে সংকট শুরু হতেই রিফাইনারিজ কে সামর্থ্য পর ফোকাস কিয়া, ঔদ্যোগিক কাম কে লিয়ে জো গ্যাস বনতি থি উসকি জগহ রিফাইনারিজ কো রসোই গ্যাস এলপিজি বানানে কে লিয়ে কাহা গয়া আর 7 দিনোঁ কে ভিতর ভিতর এলপিজি কে উৎপাদন মে বড়োতরি হুই। পহলে জো 35,000 মেট্রিক টন এলপিজি কা উৎপাদন দেশ মে হোতা থা, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বড় গয়া।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার

থেকে 10ই জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। আলবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্য সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই তিন দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ড জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1875 টাকা থেকে বেড়ে 2125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30।
লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়েটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়েলার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ ষোলোর ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশে জাটিঙ্গা নদীর দুই তীরবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকে নদীর দূষিত জল ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত সংস্থার মাধ্যমে জাটিঙ্গা নদীর জলের অবিলম্বে পরীক্ষা এবং নিয়মিত মান পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে যেসব পানীয় জল প্রকল্প নদী থেকে জল সংগ্রহ করে তাদের ইনটেক পয়েন্টে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর জলপান না করানোর বিষয়টি সুনিশ্চিত করতেও বলা হয়েছে। পাশাপাশি জাটিঙ্গা নদী থেকে মাছ ধরা স্থানীয় বাজারে বিক্রি ও পরিবহনের উপর কড়া নজরদারি চালানোর উপর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর জল নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে। উল্লেখ্য, ডিমা হাসাও জেলার জাটিঙ্গা ও লামপুরের মাঝামাঝি 27 নম্বর জাতীয় সড়কে ফরমালিন বোঝাই একটি ট্যাঙ্কার দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওই বিষাক্ত রাসায়নিক পদার্থ জাটিঙ্গা নদীর জলে মিশে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসাম লোকসভা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা কেন্দ্র থাকা জেলাগুলিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কোন ধরনের যানবাহন চলাচল বা পার্কিং করা যাবে না এবং 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কোন অস্থায়ী দোকান খোলাও যাবে না। নির্দেশ অমান্য করলে লোকেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে বিধানসভার বিভিন্ন প্রশ্নের উত্তর যথাসময়ে এবং সময়মতো জমা দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে একটি বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত জেলা সব সরকারি বিভাগীয় প্রধানদের এই অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত জেলা সদর দপ্তর ত্যাগ না করতে বলেছেন। বিধানসভার বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব আধিকারিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের পৌরোহিত্যে গতকাল নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কার্যসূচি গতকাল শুরু হয়েছে। দেশপুরে আসাম বিধানসভার গোপীনাথ ভবন প্রেক্ষাগৃহে দুদিনব্যাপী এই কার্যসূচির সূচনা করে অধ্যক্ষ শ্রী দাস বলেন যে এর মাধ্যমে নবনির্বাচিত বিধায়করা বিধানসভার কার্যক্রমণিকার বিষয়ে সম্যক জ্ঞান আহরণ করে একজন পারদর্শী জনপ্রতিনিধি হিসেবে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। এই কার্যসূচিতে 9 জন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি বিধায়কদের বিধানসভার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। বিশেষ করে বিধানসভার কার্যসূচি, বিতর্কে অংশ নেওয়া প্রক্রিয়া, প্রশ্ন উত্থাপনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

হাইলাকান্দি জেলার খাদ্য সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় এপ্রিল ও মে মাসের গণবন্টনের কেরোসিন বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রেশন কার্ড প্রতি 19.5 মিলিলিটার করে শহর ও গ্রামাঞ্চলে 2 মাসের কেরোসিন বন্টন করা হবে। রাজ্যের তপশিলী জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে 2026-27 শিক্ষাবর্ষে ছাত্রবৃত্তির জন্য জাতীয় স্কলারশিপ পোর্টালের মাধ্যমে নতুন আবেদন এবং বৃত্তি নবীকরণের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। এতে 5টি প্রকল্পের অধীনে ছাত্রবৃত্তি প্রদান করা হবে, যার মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক এবং অস্বাস্থ্যকর পেশায় নিয়োজিত প্রথম থেকে দশম শ্রেণীর তপশিলী সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েদের জন্য প্রি মেট্রিক বৃত্তি প্রদান করা হবে। এছাড়া ওবিসি শিক্ষার্থীদের জন্য পোস্ট মেট্রিক ছাত্রবৃত্তির জন্য জেলা আয়ুক্তের কার্যালয় থেকে বৈধ তপশিলি জাতি ও ওবিসি শংসাপত্র জমা নিতে হবে। এতে অভিভাবকদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে। বিশদ বিবরণের জন্য শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আকাশবাণী শিলচর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতির শিল্পী কুমারেশ সাহা, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন পণ্ডিত পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত ব্রিজনারায়ণের শরৎবাদন শুনবেন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা 10:00। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পম্পা দেব। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শেলি অর্জুন ও স্বপ্না মালাকারের পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মোহাম্মদ রফি। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক লালমোহনের সংসার। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 নির্মল দাসের দোতারা বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি। সন্ধ্যে 6:45 কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। এতে বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প নিয়ে একটি সাক্ষাৎকার শুনবেন। অংশগ্রহণে আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ডক্টর সোমাদিত্য দত্ত, রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পাল। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের খেলার ধারাবিবরণী শুনবেন রাত 7:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: পরপর দুখানি নজরুলগীতি শুনলেন কুমারের সাহার কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলে

0: নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম, আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন অনিন্দিতা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন অনুসন্ধান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্না দের কণ্ঠে, ছবির নাম বাঁশরী।

গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তুরির আগে খেয়াল শুনবেন পণ্ডিত পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তরি রাগে খেয়াল শুনলেন পণ্ডিত পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন ব্রিজ নারায়ণের শরৎবাদন শুনবেন।

একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং আজ বেলা 10টা থেকে 11টা পর্যন্ত চলবে। আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। কান নাক ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞাসা থাকলে বেলা 10টা থেকে 11টা পর্যন্ত দেরি না করে ফোন করুন 03842-262-779 এই নম্বরে, 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8 জুলাই 2026 বুধবার রাত 9:30 মিনিটে।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ব্রিজনারায়ণের শরৎবাদন শুনলেন। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। রেকর্ডিং চলবে বেলা 10টা থেকে 11টা পর্যন্ত। তাই নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে দেরি না করে ফোন করুন বেলা 11টার মধ্যে 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8 জুলাই 2026 বুধবার রাত 9:30।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
4: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছে নানা রঙের দিন অনুষ্ঠান।

0: ছোটবেলা থেকেই তিনি এই শিলচর শহরটাকে দেখছেন। শৈশবে বাড়ির পাশে নৃত্যময়ী পাঠশালায় তার স্কুলের পাঠ শুরু হয়, তারপর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ এবং পরে ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজে পড়াশুনো করেছেন। গুরুচরণ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হবার পর পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করতে চলে যান গৌহাটি বিশ্ববিদ্যালয়ে। ওখান থেকে 70 সালে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোনোর পর সামান্য কমাস পাথারকান্দি হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করেন। 71 সালে ব্রহ্মপুত্র উপত্যকার গোয়ালপাড়ায় বিষয় শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। ওখানে গোয়ালপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলে টানা 16 বছর শিক্ষকতা করে 87 সালে শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে বদলি হয়ে চলে আসেন। বছর কয়েক আগে ওই স্কুলের অধ্যক্ষের পদ থেকে তিনি অবসর নেন। নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিক্ষক তরুণ কুমার দেব। আসুন তার কাছ থেকেই শুনি তার জীবনের নানান অভিজ্ঞতার কথা।
1: আমি ছোট সময় আমাদের পাড়ার পাঠশালায় পাঠশালা পড়েছি, তারপর শিলচর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ থেকে মেট্রিক পাস করি, ডিসি কলেজ থেকে ফিজিক্সে অনার্স নিয়ে পাস করি, তারপর গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে 1970 প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বেরিয়েছি। পড়াশোনার জন্ম সবই শিলচরে।
2: আচ্ছা, মানে আপনার এই পাড়ার যে পাঠশালা, এই
1: এখানে
2: নিত্যময়ী স্কুল
1: এখানেই প্রথম পড়াশোনা,
2: এখানেই পড়াশোনা, প্রথম
1: পড়াশোনা
2: শ্যামাচরণ
1: বিদ্যাপীঠে।
2: সেই সময়ের শিক্ষকদের কথা কি মনে আছে আপনার? আজকে
1: আছে, এখন একজন শুধু জীবিত আছেন, অনিল চক্রবর্তী তারাপুরেরই, উনি জীবিত আছেন। আর আমার জানা নেই, 1963 মেট্রিক পাস করেছি, তখন আমাদের মেট্রিক ছিল গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমাদের পরের বছর থেকে এটা সেবার আন্ডারে যায়।
2: আচ্ছা, প্রথম তখন সময় তখনকার দিনে
1: আমরা ছিলাম মানে

0: আর দিনটির কথা স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে আছে সেই ১৯শে মের রক্তাক্ত দিনটি।
1: চোখের সামনে এখনো ভাসছে এভরিথিং আই হ্যাভ সিন ফ্রম মর্নিং ৫ এএম টু টিল শিলচরে। তখন শুধু যে আন্দোলনটা হয়েছিল তখন সাইকেল রিক্সা এগুলির প্রচলন দিয়ে হয়েছিল, তখন স্কুটার টুটার ছিল না। মানে ঠিক যেদিন আন্দোলন ছিল তার আগের দিন মেট্রিক পরীক্ষা শেষ হয়েছিল, এটা বোধহয় মেট্রিক পরীক্ষা শেষ করার জন্য আন্দোলনের দিনটা এইভাবে পড়েছিল, যার ফলে বেশিরভাগ যারা ছিল এবং যারা মারা গিয়েছে এর মধ্যে দুজন ছিল আগের দিন মেট্রিক পরীক্ষা শেষ করেছে, পরের দিন মারা গিয়েছে। হ্যাঁ, এরকম ছিল, সবাইকে আমি নিজের চোখে দেখেছি এবং ডেড বডি দেখেছি, জ্যান্ত অবস্থায় দেখেছি।

0: সময়ের সঙ্গে সঙ্গে সব শহরের ছবিও বদলে যায়, যেমনটি বদলেছে শহর শিলচরের ছবিও। শহরটার খুব দ্রুত বদলে যাওয়ার চিত্রটা ধরা আছে তার কথাতেই।
1: যেখানে আমি বসে আজ কথা বলছি, এই পাড়ায় দিনের বেলা সবাই মানে মেয়েরা তো আসতেই না, ভয় পেত, একদম ফাঁকা ছিল, শুধু এইটাই ছিল, যে সময় হয় তখন এইটাই ছিল, কিছু ছিল না। তার অনেক পরে এখানে কাছার কলেজ হয়েছে, তাছাড়া পুরো রাস্তাটাই ছিল ফাঁকা। তারপর ইন্ডিয়া ক্লাব থেকে গান্ধীবাগ অবধি পুরো ফাঁকা ছিল, শুধু এসপি অফিস ছিল, কংগ্রেস অফিস আর কিছুই নেই, আর বুদ্ধিহাঞ্চ টেনিস ক্লাব। আর বিলপাড়ের রাস্তার পরে তো কেউ কোনো দিন যায়নি। শুনেছি অনেকে বলতো লিঙ্ক রোডের এরিয়াতে মানে অনেক সময় শিয়াল টিয়াল সন্ধ্যার পরে প্রচুর উপদ্রব হতো, এগুলি শুনেছি দেখেছি।
2: ডিসি কলেজের পর আপনি চলে গেলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে এমএসসি করে, তারপর
1: তখন আমাদের 30টা মাত্র সিট ছিল, আমাদের বছর থেকে বাড়িয়ে যাকে 36 সিট করে,
2: আচ্ছা
1: আর কোথাও ছিল না। এই আসাম থেকে 36 জনই ফিজিক্সে এমএসসি বা কেমিস্ট্রিতে এমএসসি হয়ে বের হতো, আর মানে সিট ছিল না।
2: আচ্ছা, তো আপনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পরই কি চাকরি পেয়ে গেলেন?
1: না, সঙ্গে সঙ্গে সাথে সাথে পাইনি। প্রথম আমাকে পাথাগান্ধি হায়ার সেকেন্ডারিতে আমি 3 মাস চাকরি করেছি, তারপর এপিএসসি দিয়ে এপিএসসি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। ফার্স্ট হয়ে আমি গোয়ালপাড়া স্কুলে প্রথম অ্যাপয়েন্টমেন্ট হই, আপ টু 71 থেকে আপ টু 87, তারপরে এখানে এসে জয়েন করি, এখানে সাবজেক্ট হিসেবে জয়েন করি। তারপর 2002 থেকে আমি অধ্যক্ষের ভার নিয়ে 2007 আমি অবসর নিই।
0: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা তিনি পেয়েছেন সেটাকে বাস্তবে কাজে লাগাতে চাইতেন, সেই জায়গা থেকেই তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন।
1: শুরু থেকেই আমার একটা এম ছিল যে আমি যা শিখেছি তা যেন কাজে লাগে, হয় কোনো সাইন্টিফিক জব করব বা কোনো টিচার, স্কুলে হোক কলেজে হোক কোনো টিচারের জব করব বা কোনো সাইন্টিফিক জব। আমি অনেক চেষ্টা করেছি অনেক সাইন্টিফিক ল্যাবরেটরিতে, তখন কিন্তু কম্পিটিশন বেশি ছিল, পাইনি, তা আলটিমেটলি আমার এই লাইনে সুইচ ওভার করতে হয়েছে। এটা দেখলাম কাজে লাগে তাই আসে গেলাম। আমি প্রথম প্রায় 16 বছর আসাম ভ্যালিতে ছিলাম, মানে ব্রহ্মপুত্র ভ্যালিতে, কাজে ওইখানে গিয়ে
2: গোয়ালপাড়াতে
1: ছিলাম, কাজেই আমার প্রথম মানে ফার্স্ট কয়েক বছর আমাকে অসমীয়া মাধ্যমে পড়াতে হয়েছে, যার ফলে আই এম ওয়েল কনভার্সেন্ট রিডিং রাইটিং বোথ ইন আসামিজ। ইভেন আমি আসামিজ অনেক আর্টিকেল লিখেছি সাইন্টিফিক।
2: এটা কি করে সম্ভব হলো? আপনি তো মানে অসমীয়া পড়েননি
1: যে আমি মানে পড়তে হয়েছে, সেটাকে নোট দিতে দিতে আরও মানে এইভাবে অসমীয়াটা শিখে গেছি, বেশ ভালোই পড়তাম।
2: মানে একাডেমিক কোনো ইয়ে ছিল না?
1: না, কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু আমি আই ক্যান ট্রান্সলেট ফ্রম মাই বেঙ্গলি।
2: আচ্ছা,
1: স্টোরিজ
2: তো অসমীয়াই, গোয়ালপাড়া থাকতে অসমীয়াতে পড়িয়েছে?
1: অসমীয়াতে পড়েছি আপ টু 87।
2: আচ্ছা,
1: ইংলিশ মিডিয়ামও ছিল মানে বোথ, এখানে তো কমপ্লিট ইংলিশ মিডিয়াম।
2: তো এমনি স্মরণীয় ঘটনা,
1: তখন এখানে আমি আন্দোলন পেয়েছি, এই যা আপনারা আগে কাগজপত্র দেখেছেন এগুলি আন্দোলন দেখেছি,
2: মানে 80-এর দশকের যে
1: আন্দোলন ফেস করেছি,

0: মানে সেটা কিরকম দেখলেন আপনি, মানে কিরকম ইয়ে করলেন, মানে ফেস চেক করছেন করলেন বললেন, মানে সেটা কি কিভাবে আপনি?
1: আমরা তো এখানে মানে স্থানীয় লোকের সঙ্গে মিশেই ছিলাম, কাজে ওরা যা করতো আমাদেরও তা করতে হতো, এইভাবেই আমরা করেছি। আমরা এদিকের বলে আমরা আলাদা থাকতাম না, আমাদের করতে হতো।
2: শিক্ষা জগতে তখন একটা আমূল পরিবর্তন এসে গেছে, শিক্ষাদানের ক্ষেত্রেও স্বভাবতই একটা বদল ঘটেছে। কিছুটা হলেও এই পরিবর্তনটাকে আজকে আমাদের মেনে নিতেই হবে।
1: আমাদের দিনে কোয়েশ্চনগুলো ছিল ক্লাস মানে মেট্রিক থেকে আরম্ভ করে সবগুলো ছিল ডেসক্রিপটিভ। যেমন আমাদের দিনে মেট্রিকে আমরা ইংলিশ, যেমন অ্যাজ ফার এক্সাম্পল ইংলিশ, আমরা তিন পেপার ইংলিশ পরীক্ষা দিতাম। একটা পেপারে ছিল যেটাকে বলতো আমরা বললাম থার্ড পেপার। থার্ড পেপারে আমাদের দুটা, তখন তো সবাই ছিল বাংলা মিডিয়াম, তারপরে আমাদের ট্রান্সলেশনের প্যাসেজ আসতো, দুটা থাকতো বাংলা বই থেকে প্যারা দুটা উঠিয়ে দিত, এবং কেরিং 36 মার্কস 18 মার্কস ইচ। যার ফলে আমাদের দিনে ইংলিশে লেটার কোনো দিন কেউ পেতে পারে এটা আমরা ভাবতে পারিনি। এখন তো পাড়ায় পাড়ায় ইংলিশে 8-10টা লেটার আসে, তখন ইংলিশে আমাদের দিনে আমরা শুনিনি কোনো লেটার পেতে। 60, 65, 70 মানে ভেরি গুড মার্কস। ইভেন যারা স্ট্যান্ডও করতো ওরাও 70 ক্রস করতে পারেনি ইংলিশে। আমাদের দিনে তিন পেপার ছিল, প্রোজ একটা, পোয়েট্রি একটা, আর গ্রামার ট্রান্সলেশন এগুলি একটা। যার ফলে এখনের দিনে এটা গালফ অফ ডিফারেন্স। এখনের দিনে কে বলেছে কোথায় বলেছে এগুলি দিয়ে মার্ক হয়ে যায়। আমাদের দিনে ফুল মার্কস আসতো না ইংরেজিতে, 10-5 বা 6 ম্যাক্সিমাম, ভেরি গুড মার্কস 6, তার বেশি আসতো না।
0: মানে প্রশ্নের প্যাটার্নটা
1: অনেক ড্রাস্টিক চেঞ্জ হয়ে
0: গেছে, মানে সেটা কি মানে মানে পজিটিভ বলেন আপনি এটাকে?
1: এটা মানে পজিটিভ সাইড হচ্ছে কি যে আজকালকার দিনে ছেলেদেরকে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা পেজ পড়তে হয়। আমাদের দিনে অনেকে যদি ইচ্ছা করে কিছু পাতা বাদ দিতে পারতো, আনসার এনি সিক্স অফ দ্য ফলোয়িং এইভাবে থাকতো, 10-12 প্রশ্ন দিত, কাজে অনেকে অনেকটা বাদ দিয়ে দিত। কাজে এখনের দিনে তা সম্ভব না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হয়েছে কি, এখনের দিনে পরীক্ষা হলে আমি দেখেছি একটু সাউন্ড করলেই অনেক সময় একজন থেকে আরেকজনে মার্ক সুইচ করে যায়, শুনে লিখতে পারে। আমাদের দিনে তা ছিল না, হ্যাঁ না বললেই এক মার্ক এসে যায় এখনের দিনে। এটা একটা মস্ত ডিসঅ্যাডভান্টেজ এই এই সিস্টেমের পরীক্ষায়। কিন্তু সবচেয়ে গুড সাইন হচ্ছে কি প্রতিটা বইয়ের লাইন থরোলি পড়তে হয় এখনের দিনে। আমাদের দিনে না পড়লে হতো, একটা চ্যাপ্টার হি ক্যান অমিট, অন্য চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে হতো। এখন এটা প্লাস পয়েন্ট, আর আগের দিনের ওইটা মাইনাস পয়েন্ট।
0: তো আপনি তো আমি এখানে বাংলা মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন, এই বাংলা মাধ্যম স্কুলেই পড়িয়েছেন দীর্ঘদিন। এখন শোনা যায়, আমরা দেখিও যে আজকাল অভিভাবকরা যাদের সামর্থ্য আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, এরা অধিকাংশই ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমে দিকে নিয়ে গেছেন। বাংলা মাধ্যম স্কুলটা অনেকটাই অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে বলা যায় অনেক স্কুলেই। আপনি যে স্কুলে পড়িয়েছেন সে মানে যেখান থেকে রিটায়ার করেছেন সেই স্কুলের অবস্থাও মানে ততটুকু ভালো না, মান অনেকটাই নেমে গেছে। যেটা শিলচরে খুব নামি স্কুল ছিল এটা একসময়, তো সেটার কারণটা কি মানে অভিভাবকদের এই মানে সুইচ ওভার করা? আগে তো বাংলা মাধ্যমে পড়েছে অনেকেই, ভালো ছাত্ররা ছিল অনেকেই।
1: আচ্ছা, এটার মেইন কারণ হচ্ছে কি, এখনের দিনে সবাই মানে সমাজটা হচ্ছে অর্থনীতি ভিত্তিক। পাশ করার পরে যদি চাকরি পেতে হয় হি মাস্ট বি ওয়েল কনভার্সেন্ট ইন ইংলিশ। যেমন সব কোম্পানি জব, কোম্পানি জবে ইংলিশটা ওয়েল কনভার্সেন্ট লাগে। এই যে আমি যখন সমাজে দেখেছি, আমার স্টুডেন্টও আছে পাস কিছু, আমি দেখেছি যারা বাংলা মিডিয়াম থেকে বের হয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে সফটওয়্যার কোম্পানিতে যায়, ওরা কিন্তু সেকেন্ড গ্রেড প্রেফারেন্স পায়। যারা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যায় ওরা কিন্তু ফার্স্ট গ্রেড প্রেফারেন্স পায়, কারণ দে আর বডি ল্যাঙ্গুয়েজ স্মার্টনেস বা ইংলিশের যারা স্পিকিং পাওয়ার এটা অনেক বেশি থাকে ইংলিশ মিডিয়াম স্কুলের। যার ফলে বর্তমান সমাজের যারা আছে মানে চিন্তাশক্তিসম্পন্ন মানুষ তারা সবাই দিচ্ছে ইংলিশ মিডিয়ামে, আর কিছু কিছু লোক আছে ইনডিউসড হয়ে দিচ্ছে, ও দিচ্ছে আমিও দিই এইভাবে দিচ্ছে। আজকালকে যারা যাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে বেশিরভাগ যাচ্ছে ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে যারা যাচ্ছে খুব কম যাচ্ছে। আমি ছোট্ট এখানে একটা উদাহরণ দিচ্ছি, আমার প্রিন্সিপাল থাকা অবস্থাত একদিন একটা ঘটনা আমি বলছি, একটি ছেলে আমাকে এসে বলছে স্যার আমাকে যেতে হবে, আমাকে হাফ ডে লিভ দেন। আমি বলছি তুমি তো প্রায়ই নেও। তখন বলছে স্যার আমি খেয়ে আসিনি। আমি খেয়ে আসো কেন? না আমার মা বাড়িতে পাবে নেই,

0: বাবা মাকে ছেড়ে চলে গেছে, আমার মা একটা বাড়িতে ঝি, আমি স্কুলে আসার আগে মা আসেনি, কাজে আমি উপরে আসতে হয়েছে, সেই ধরনের ছেলে মেয়ে নিয়ে এখন বাংলা মিডিয়ামে স্কুলগুলো রান করছে। কাজেই এটা এর থেকে ভালো রেজাল্টগুলো বাংলা মিডিয়াম স্কুলে আশা করা যায় না। মানে ডেইলি লেবার লেবার বা মেলুক, বাবা নেই মা আছে, এরকম ঘরের ছেলে মেয়েরাই বাংলা মিডিয়ামে স্কুলে আসে এখন, একদম আমরা পাই না। ইংলিশ মিডিয়াম স্কুলে গেলেই যে ভালো হবে তা না, হ্যাঁ এক্সেপশন ইজ দেয়ার। বাংলা মিডিয়াম হচ্ছে জেনারেল কথা, বাংলা মিডিয়ামের জেনারেল স্টুডেন্টের হচ্ছে কি ওদের ইংলিশের যেটা স্পিকিং পাওয়ার এটা একটু কম থাকে, কারণ মানে অনেকে জানে কিন্তু সাইনেস টু টক অল আদার টু স্পিক ইন ইংলিশ, সাইনেস থাকে এই হচ্ছে কথা, কিন্তু ইংলিশ মিডিয়ামে সাইনেসটা চলে যায়।
1: তো আপনি অবশ্য নিয়েছেন 2007-এ, তারপর থেকে এখন কি শিক্ষকতার সঙ্গে আছেন কিছুটা অন্যভাবে?
0: আছি আসিল, মানে এই বাড়িতে ছেলে মেয়ে আসে তাদের আমি ফিজিক্স ফিজিক্স দেখিয়ে দিই, বা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে মেডিকেলে ভর্তি হয় ওদের সঙ্গে গাইডলাইন দিই।
1: আচ্ছা, তো আপনার এমনি জীবনে আপনার কোনো ধরনের মানে কোনো ধরনের আক্ষেপ থেকে যায় জীবিকার ক্ষেত্রে, আপনার কি কোনো ধরনের আক্ষেপ
0: ছিল? আক্ষেপ নাই,
1: মানে আপনি যে জীবিকা নিয়েছেন সেটাতে আপনি মানে খুশি?
0: আমি স্যাটিসফাইড, আমি কারণ আমি সবসময় যা শিখেছি তা আমার কাজে লাগছে, আজ অব্দি কাজে লাগছে। আমি আগের থেকেই আমার এম ছিল যা শিখবো তার জন্য কাজে লাগে।
2: অবসর সময়টা কাটে বিজ্ঞান বিষয়ক বইপত্র পড়ে আর গান শুনে। আধুনিক গান শুনতে খুব ভালো লাগে তার, মান্না দের গান শুনতে তিনি ভীষণ ভালোবাসেন।

0: নিজে কি ধরনের পড়াশোনা করেন?
1: এই আমার ফিজিক্স সাবজেক্টের উপরে।
0: আচ্ছা, মানে
1: আর্টিকেল টুকুল লিখি মাঝে মাঝে
0: ফিজিক্সের উপরে,
1: ফিজিক্সের উপরে সাইন্টিফিক।
0: আর এমনিতে অবসর সময় কি গান শুনেন?
1: গান শুনি।
0: মানে কি ধরনের গান ভালো লাগে?
1: আমি শুনি বাংলা, আমার আধুনিক গানই ভালো লাগে। মান্না দে আমার ফেভারিট।

অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, সাক্ষাৎকার গ্রহণ সুজিত দাস, ভাষ্য রচনা দেবাশিস দত্ত, সম্পাদনা রাহুল কান্তি দেব, উপস্থাপনা মনোজ দেব, এবং এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।

নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কুমার দেবের সঙ্গে সাক্ষাৎকার এবং তার প্রিয় শিল্পীর গান। তার সুস্থ এবং সুন্দর জীবন আমরা কামনা করি। আগামী সপ্তাহে এই একই সময়ে আমরা আরেকজন শিক্ষাব্রতীর সুদীর্ঘ জীবনের নানা কথা শুনব। আশা করি আপনারাও শুনতে ভুলবেন না।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং এর জন্য আমাদের স্টুডিওতে এখন উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে দেরি না করে ফোন করুন বেলা ১১টার মধ্যে 0382-262-779-03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8 জুলাই 2026 বুধবার রাত 9:30।
1: কম সময় বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন সয়তান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন মেরে জীবন সাথী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন ইজাজত ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

বেলা 11টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ মহাশয় নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনি বেলা 11টা পর্যন্ত ফোন করুন 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী 8 জুলাই 2026 বুধবার রাত 9:30। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন তুম ছবি থেকে শানের কণ্ঠে।

0: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
1: পিজা পার্টি, ইয়ে! তোর কার্ড দিয়ে আর পিনটা বল।
0: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
1: বাই গার্লস,
2: কোথায় যাচ্ছিস?
1: শুনলি না, নো শেয়ারিং।
0: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন ভাই ভাই ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্না দের কণ্ঠে লাভ ইন টোকিও ছবি থেকে।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে শিশু মেলা।

আমার আদুরির ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি শোনা বন্ধুরা, সব্বার আনন্দটা এখন একটু মানে কি বলবো, আগের থেকে একটু দ্বিগুণ হয়ে গেছে, তাই না? কারণ সব্বারই এখন শুরু হয়ে গেছে গরমের ছুটি। আজ থেকে সব্বারই মোটামুটি গরমের ছুটি শুরু। আর এই ছুটিতে কি কি করা যায়, কি কি আনন্দ করা যায়, কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায় বাবা মায়ের সাথে, কোথায় কি করা যায়, এগুলোর লিস্ট নিশ্চয় খাতা আর কলম নিয়ে করা চলছে আজ সকাল থেকে, যেহেতু গতকাল ছিল গরমের ছুটির আগের শেষ মানে স্কুল, আর আজ থেকে গরমের ছুটি মানে কাল থেকে গরমের ছুটি, আগামী কাল থেকে, কিন্তু আজ যেহেতু রোববার আজ থেকেই ছুটি শুরু, তাই তো? সত্যি বলছি কি না বলো? এবার তো এই গোটা জুলাই মাসটাই তোমাদের আনন্দের মাস। পড়াশুনো একটু একটু করতে হবে, কারণ আবার তো যখনই গরমের ছুটি শেষ হবে আবার তা না হলে একটু বাড়তি চাপ হয়ে যাবে পড়াশুনো করাটা। তো এই গরমের ছুটিতে আনন্দ হই হুল্লোড়, খেলাধুলা, বেড়ানো, সেগুলোর পাশে লেখাপড়াটাও যদি একটু একটু করে মানে গুছিয়ে রাখা যায়, তাহলে গরমের ছুটি খুললে পুজোর আগে যে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে তার জন্য চাপ অনেকটাই কমে যাবে। যাই হোক, আর তোমাদেরকে মানে তোমরা আমার কথা শুনে দুঃখ দুঃখ মন নিয়ে বসবে সেটা আর করব না, যে সবারই নিশ্চয়ই মনে হচ্ছে আজ থেকে গরমের ছুটি শুরু, কোথায় আমরা কিভাবে আনন্দ করব, সেই কথাগুলো আমাদেরকে না বলে কি করে পড়াশুনোটা গুছিয়ে রাখবো সেটা বলা হয় না। একটু বললাম, সেটা তো বড়দের কর্তব্য যে তোমাদেরকে একটু উপদেশ দেওয়া। তো যাই হোক, তোমাদের গরমের ছুটি সব্বার ভীষণ ভীষণ ভালো কাটুক। অনেকেই হয়তো কাল পরশুর মধ্যেই মামা বাড়ি চলে যাবে, কেউ হয়তো বা পিসি বাড়ি, মাসি বাড়ি, আবার কেউ হয়তো বা রেলগাড়িতে চড়ে দূরে কোথাও অল্প কয়েকদিনের জন্য চলে যাবে মন পরিবর্তন করতে বাবা মায়ের সাথে, তাই তো? তো যাই হোক, সবাই কোথাও না কোথাও দু এক দিনের জন্য হলেও বেড়াতে যাওয়ার তোমাদের নিশ্চয়ই প্ল্যান রয়েছে, কি সত্যি বলছি কিনা বল তো? আজ তো ভীষণ আনন্দের দিন, ভীষণ ভীষণ আনন্দের দিন, কারণ গরমের ছুটির প্রথম দিনটার আনন্দ আর আমেজটাই একটু আলাদা থাকে, তাই না? তো যাই হোক, হ্যাঁ, কিন্তু একটা কথা, তোমরা বেড়াতে যাচ্ছ সেটা ঠিক আছে, কেউ হয়তো বা রেলগাড়িতে চেপে দূরে কোথাও যাচ্ছ, আবার কেউ হয়তো মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, কাকা বাড়ি যাচ্ছ বেড়াতে। তো একটাই কথা, একটু নিজেদের খেয়াল রাখবে, কারণ এই কয়েকদিন থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ছোটদের বিশেষ করে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যদি আমার ছোট্ট বন্ধুরা অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি ওরা গরমের ছুটিতে আর আনন্দ করতে পারবে? মোটেও না। তাই হই হুল্লোড়, খেলাধুলোর পাশাপাশি একটু সাবধানে থাকবে। প্রচণ্ড গরম, তাই বলে ভীষণ রকমের ফ্রিজের জিনিস খেলাম, ঠান্ডা জল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, আইসক্রিম খেলাম, বাইরে বেরোলাম প্রচণ্ড গরম, আর ঘরে এসেই একটু শরীরটাকে ঠান্ডা না করেই ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলাম, কিংবা বাইরে থেকে সেই ফ্রিজের জল কিংবা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নিলাম, সেগুলো থেকে আর কি একটু নিজেকে বিরত রাখা। আর সকালবেলা উঠে ঘুম থেকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য 5-10 মিনিট একটু যোগব্যায়াম অভ্যাস করা, তার মানে সেগুলো করলেই নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। মনে থাকবে তো, এই গরমের কারণে এই গরমের পরই দেখবে একটা বৃষ্টি চলে আসবে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এরকম কয়েকটা দিন থাকবে, তখন আবার তাপমাত্রাটা একটু কমে যাবে, তারপর যখন আবার বৃষ্টি কমে সূর্য মামা আমাদের দিকে এই গত দুদিন থেকে যেভাবে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকাচ্ছে, আবার যখন বৃষ্টির পরে তাকাবে তখন আবারও গরম। তো এই যে আবহাওয়ার পরি

পরিবর্তন, কখন ঠান্ডা কখনো গরম, সেগুলো থেকেই অসুস্থতার পরিমাণটা একটু বেড়ে যায়। তার জন্য বলছি আমার ছোট্ট সোনা বন্ধুরা, নিজেদের একটু খেয়াল রেখে গোটা গরমের ছুটিটাই আনন্দ হই হুল্লোড়ের সঙ্গে তোমাদের কাটুক। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি গরমের ছুটি শুরুর। তো যাই হোক, গরমের ছুটি যেহেতু শুরু হয়ে গেছে, তাই আমিও আজকের আসরে তোমরা আজ থেকে তোমাদের নিজেদের রুটিনটাকে একটু অন্যভাবে নতুনভাবে তোমরা নিজেরা তৈরি করবে। তো আমিও আজ তোমাদের আসরে একজন নতুন বন্ধু তোমাদের জন্য নিয়ে এসেছি, যে আমাদেরকে আমাদের বলতেই আমি তার সাথে তোমরা সবাই আমাদের সবাইকে তিন রকমের তিনটা গান আমাদেরকে পরিবেশন করে শোনাবে। রবি ঠাকুরের গান, নজরুল গীতি আর তোমাদের সবার প্রিয় ছড়ার গান। তো এই বন্ধু কাছ থেকে, ওরও গরমের ছুটি শুরু হয়ে গেছে, তাই ওকে যখন আমি বলেছি যে কিরে তোর তো গরমের ছুটি শুরু হয়ে গেছে, বেড়াতেও নিশ্চয়ই চলে যাবি, তাহলে চ আমার সাথে আজ একটু অনেক ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে গান শুনিয়ে আসবি, বলাতে ও রাজি হয়ে গেল। ওরও তো গরমের ছুটি, তাই ওকে ধরে বেঁধে তোমাদের সাথে তোমাদের গান শোনাবো বলে নিয়ে চলে এসেছি। ও তৈরি, তো তোমাদেরকে আজকের আসরে এই যা, এতক্ষণ থেকে বকবক করছি কিন্তু বন্ধুটার নামই তো বলা হয়নি, দেখলে তো। তার জন্য ওই মাইকের ওপাশে বসে ও মুচকি মুচকি হাসছে যে এতক্ষণ থেকে অনেক কিছু বলে যাচ্ছে, আমিও চলে এসেছি স্টুডিওতে কিন্তু আমার নাম তো বলা হয়নি। ওর নাম আরাধ্যা রায়। তো আমাদেরকে আমাদের আজকের আসরে আমাদের একজন নতুন বন্ধু আরাধ্যা রায় আমাদেরকে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি এবং সবশেষে ছড়ার গান পরিবেশন করে শোনাবে। আমি ওকে আস্তে আস্তে বলেছি যে দেখ, তোকে কিন্তু তিনটে গান শোনাতে হবে, আর তিনটে গানই যেন তিন ধরনের হয়। ও রাজি হয়ে গেল, ওকে, ও তো আমার বন্ধু, ওকে তাই বললাম, ও রাজি হয়ে গেল। তো চলো এবারে হাড় বকবক না করে, আরাধ্যা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তোমাদেরকে গান শোনাবে বলে, ওরও তো নিশ্চয়ই প্ল্যান আছে তোমাদেরকে গান শুনিয়ে, হয়তো বা ও কোথাও ঘুরতে চলে যাবে, গরমের ছুটি বলে কথা, তাই তো। তো চলো এবারে আমাদের সবার নতুন বন্ধু আরাধ্যা রায়ের গাওয়া তিনখানা গান আমরা আমাদের আসরে শুনি। প্রথমে আরাধ্যা আমাদেরকে একখানা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবে, তো চলো শোনা যাক, এবং তারপর শুনবো আমরা আরাধ্যার গাওয়া নজরুল গীতি। তো চলো সবাই মিলে শুনি। আরাধ্যা তুমি তৈরি হয়ে যাও আমাদের সবাইকে গান শোনানোর জন্য। তো আজকের আমাদের গান কবিতার আসরের প্রথম বন্ধু, আমাদের নতুন বন্ধু আরাধ্যা রায়, চলো।

বাহ, কি সুন্দর একখানা রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু আরাধ্যা রায়। এবারে আরাধ্যা আমাদেরকে শোনাবে একখানা নজরুল গীতি। তো চলো শোনা যাক, কেমন? গরমের ছুটি তো, তাই একজন বন্ধুর কাছ থেকেই আমরা বিভিন্ন স্বাদের গান শুনছি। তো এবারে আরাধ্যা আমাদেরকে নজরুল গীতি শোনাবে।

এত সুন্দর একখানা নজরুল গীতি শোনার পর এবারে আমাদের সববার আবদার আরাধ্যার কাছ থেকে একখানা ছড়ার গানের। আর আরাধ্যা ছড়ার গান আমাদেরকে শোনাবে জানি, তো এবারে আমরা আরাধ্যার কাছ থেকে শুনবো ছড়ার গান। চলো সবাই মিলে শুনি কেমন?

তো এতক্ষণ আমাদের আসরে আমাদের আজকের বন্ধু, যে আমাদের আজকের নতুন বন্ধু আরাধ্যা রায়, আমাদেরকে তিনখানা গান খুব সুন্দর করে গেয়ে আমাদের আসরে শোনালো। তিনখানা, তিন ধরনের গান, প্রথমে রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি, এবং সবশেষে তোমাদের সবার প্রিয় ছড়ার গান। তো আমাদের আশা থাকবে যে আরাধ্যা আজকে নতুন এসেছে, কিন্তু আবারও ভবিষ্যতে বারবার আমরা আরাধ্যার গান আমাদের আসরে শুনব, তাই না? তাই সত্যি বলছে কি না? তো সেই মানে আজকের আসরে নতুন বন্ধু যে তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে তোমাদের গড়।

0: রকমের ছুটির বাড়তি পাওনা। আজকে ছুটির প্রথম দিন, তো তাই প্রথম দিনে নতুন বন্ধু। তো এতক্ষণ তো আমরা আমাদের আসরে গান শুনলাম তিনখানা, এবারে একটু রুচি পরিবর্তন করা যাক। এবারে আমরা আমাদের আসরে শুনব কবিতা। আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের আরেক বন্ধু ইভিলিনা সরকার। তো চলো শোনা যাক কেমন।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে।

0: কেমন?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকার হিংসক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আমি যে দেখেনু তরুণ বালকুন মাধ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কবি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন ঝর্ণা, অঞ্চল সিঞ্চিত গৌরীকে স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তলি কর্ণে, তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। পাশানি স্নেহ ধারা তুষারের বিন্দু, ডাকে তরি চিতলোল উতরুল সিন্ধু, মেঘহানি জুই ফুলি বৃষ্টির অঙ্গে, চুমাচুমকি হারে চাত ঘেরে রঙ্গে, ধুলা ভরা দেয় ধরা তোর লাগে ঝর্ণা ঝর্ণা। এসো তৃষ্ণার দেশে এসো কল হাসছে, গিরিদরি বিহারিণী হরিণী লাসছে, ধূসারের উষরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ওপরসে করো গো শ্রীমন্ত, ভরা ঘট এসো নিয়ে ভরসায় ভর্ণা ঝর্ণা। শৈলের পৈঠায় এসো তনু গাত্রী, পাহাড়ের বুক ছেড়া এসো প্রেমদাত্রী, পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ চুতা গঙ্গার প্রায় গো, স্বর্গের সুধা আনো মর্তে সুপর্ণা ঝর্ণা। মন জল ও হাসির বেলো আড়ি আওয়াজে, ওলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে, মতিয়া মতির কুড়ি মুড়ছে অলোকে, মেঘলায় মুড়ি মুড়ি রামধনু ঝলকে, তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর্ণা ঝর্ণা। কবি নরেশ গুহর মিরিচ্ছা। আমি যদি হই ফুল হই জুটি বুলবুল হাস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিয়ে ডুব রোজ, পাই না আমার কেউ খোঁজ, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিয়ে এক ভোজ, হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল।
0: এতক্ষণ বেশ কয়েকখানা কবিতা আমাদেরকে খুব সুন্দর করে আবৃত্তি করে শোনালো আমাদের বন্ধু ইভিলিনা সরকার। এবারে আসরে আমরা শুনব লোকগীতি। আমাদেরকে লোকগীতি গেয়ে শোনাবে আমাদের আরেক বন্ধু পিয়ালি দাস। তো চলো শোনা যাক কেমন।

তো এতক্ষণ আমাদেরকে লোকগীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু পিয়ালি দাস। তো আজকের আসরে গান, কবিতা আর একটু একটু কথা বলতে বলতে ঘড়ি না চট করে ঘুরে এসে তোমাদের অনুষ্ঠান সময় শেষের জায়গায় পৌঁছে গেছে। কি করি বলো, ইচ্ছে ছিল একটা গল্প শোনানোর, কিন্তু ঘড়ির কথা কি আর আমরা কেউ ফেলতে পারি? তো যাই হোক, মনে দুঃখ নিচ্ছি না, কারণ আগামী সপ্তাহে তো গল্প শোনাবই শোনাবো। ঘড়িকে বলবো শুরু থেকেই যে আজকে আমাকে গল্প শোনাতে দিতে হবেই হবে। গত অনুষ্ঠানে দাওনি সেটা মেনে নিয়েছি, কিন্তু আজ দিতেই হবে। তো যাই হোক, তোমাদের সববার গরমের ছুটি ভীষণ ভীষণ ভালো কাটুক। আগামী সপ্তাহে আবারও অনেক কথা হবে, তার সাথে গান কবিতা তো থাকবেই। দেখি এই গরমের ছুটিতে আবারও নতুন কোনো বন্ধু তোমাদের জন্য আনতে পারি কি না আমার সাথে করে। যদি সম্ভব হয় নিশ্চয়ই নতুন কোনো বন্ধুকে আবারও আসরে নিয়ে আসব। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, অনেক অনেক আদর আর ভালোবাসা রইল আমাদের তোমাদের সকলের জন্য। সবাই সুস্থ থাকো, আনন্দ করো, মজা করো। টাটা।

0: এতক্ষণ শুনলেন শিশু মেলা, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে।

0: अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর। এবারে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পম্পা দেব।
3: আমি পম্পা দেব। এই শিলচর শহরেই আমার জন্ম, স্কুল, কলেজ। তো কলেজ শেষ করার পর কিছু একটা করার সবসময় ইচ্ছে ছিল আমার। শুরু হয়েছিল রোজগারের যাত্রা টিউশন দিয়ে, সাথে সাথে আমি আকাশবাণীতেও কিছু বছর কাজ করেছি। গুয়াহাটিতে গিয়ে শাহনাজ হোসেনের বিউটি পার্লারে আমি বিউটিশিয়ানের কোর্স করি, তারপর শিলচর ঘুরে গিয়ে বিউটি পার্লার খুলেছি। তো ওটা এবং আকাশবাণী দুটো একসাথে চলছিল বহু বছর। সাথে সাথে আমি আরও একটা জিনিস করতাম, ওই শিল আস্থা চ্যানেলে যেটা সকালবেলা স্বামী রামদেবজি আসেন, উনি যোগ প্রশিক্ষণ দেন, তো ওখানে আমি ওটা আমি অভ্যাস করতাম ওনার সাথে সাথে। রোজ সকাল রোজ ভোর 5টায় উঠে ওটা আমার চলতে থাকতো। তো একটা সময়ে আমার কিছু ব্যক্তিগত অসুবিধের জন্য বিউটি পার্লারটি বন্ধ করতে হয়েছিল। তারপর ওই জীবনে কিছু একটা করার ইচ্ছে, তো এই যোগ অভ্যাস নিয়ে চলতে থাকলো। তো যোগ নিয়ে কিছু আরও কিছু জানার ইচ্ছে হলো, কিছু করার ইচ্ছে হলো। তাই গুয়াহাটিতে কৃষ্ণকান্ত হেন্ডিক ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আমি ওখানে PGDY পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করি। করে আমি এখন একজন যোগ শিক্ষিকা হিসেবে কাজ করি। আমার বাড়িতে একখানা ছোট্ট যোগ প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওখানে বিভিন্ন বয়সের মহিলারা আসেন, পুরুষও আসেন এক দুজন। এবং এই যোগাভ্যাস করে আমি নিজেও অনেক উপকৃত হয়েছি এবং আমার কাছে যারা আসেন ওনারাও অনেক উপকৃত হচ্ছেন, ওটা আমার অনেক ভালো লাগা। আর ওই যে বললাম, আমি হাতের কাজ কিছু করতে খুব ভালোবাসি। আমার বাবা আমাকে খুব উৎসাহিত করতেন ওগুলো করার জন্যে, আমার স্বামীও আজকাল আমাকে অনেক উৎসাহিত করেন। তো এগুলো ঘরে বসে করে থাকলে তো হবে না, আমি যে করি ওটা লোক জানতে হবে। তাই বিভিন্ন জায়গায় এক্সিবিশন দিতে শুরু করলাম, বিভিন্ন এক্সিবিশনে যোগ দেই, লোক আমার থেকে জিনিস কেনেন, আবার পরের এক্সিবিশনে আমাকে খুঁজে খুঁজে আসেন, ওই জিনিসটা অনেক ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ওটা আছে কিনা। আরও এটা অনেক বড় পাওয়া, অনেক বড় ভালো লাগা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যে ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের জন্য কিছু করুন, নিজে যেটা পারেন এবং ভালো লাগা দুটো এক জায়গায় করে ইচ্ছে করুন। নিজে একা না পারলে গোষ্ঠীবদ্ধভাবে করুন, বাট কিছু করুন, নিজের জন্যে করুন। আর আমার বয়স 50 ঊর্ধ্ব, তো আমাদের বয়সী যারা মহিলারা আছেন, আমার মনে হয় আমাদের সংসারের দায়িত্ব অনেকটাই কমে এসছে আজকাল। তো নিজের জন্যে কিছু করুন, সমাজের জন্যে কিছু করুন, এটা অনেক ভালো লাগা।
2: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন পম্পা দেব, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন শেলী অর্জুন এবং স্বপ্না মালাকারের পরিবেশনায়। প্রথমে লোকগীতি শুনবেন শেলী অর্জুনের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন শেলি অর্জুনের পরিবেশনায়, এবারে লোকগীতি শুনবেন স্বপ্না মালাকারের পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে শেলী অর্জুন এবং এরপরে স্বপ্না মালাকারের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি আমার জ্যোতি ছবি থেকে হরিহরণের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে গানটি শুনবেন চলতে চলতে ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে গানটি শুনবেন গ্যাংস্টার ছবি থেকে, শিল্পী প্রীতম, অভিজিৎ এবং অন্যান্যরা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আর এই বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মেট্রো ছবি থেকে অদ্বন স্বামীর কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি 71 ব্রোকেন লাইন্স ছবি থেকে তীর্থ ভট্টাচার্যর কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুসন্ধান ছবি থেকে।

boşuna yuva. বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন সোনু নিগম এবং অন্যান্যদের কণ্ঠে বন্ধন ছবি থেকে আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ রফি, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 30 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মূল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান তারা

0: ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন, আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
1: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়া যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির উপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানী

0: মেহিপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নুরিরবেক আব্দুসাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ ষোলোয় আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচিদুচোকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্ত।
1: আকাশবাণী শিলচর।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলচর, আজকের নাটক লালমোহনের সংসার।
5: নাটক লালমোহনের সংসার, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, নাট্যানুষ্ঠান লালমোহনের সংসার।

0: দুইটা তো ভাত খাই লৈছ, অকণ বাইরি যাই থাকি আর কিটা
1: দুবেলা ভাত দেরাই দেখে যেটা মোক আয়তাব কিটা না কিটা
0: ওই লজ্জা লাগিবে বেহায়া দম সমর বেটা দুইবেলা তো বাপুর উঠল খারে আবার বড় বড় মাঠ দুই পয়সা রোজগারর বাগ নাই
1: মা বাপ কিটা লাগি বাদ দিতে না পারলে জন্ম দিছে এখানে
0: ফুংটা ফুংটা মাত তো মাত্রে কিন্তু কিন্তু একবার খেয়াল করে দেখলে নি বাপ মার কিলা শেষই সুটের তুই যে ধর্ম সার বাপর সংসার জোয়ালো খান বাপুর সংসার জোয়ালো খান খান দোলা তোর তোর গোনাইনি রে
1: বাঙ্গা জোয়াল খান খান তো লাগানি লাগে আমি ইনভাইসি না টান লাগান বাড়ি বাড়ি রাজ্যা গিয়া গলা ফাটানি আর হে হে করা ইটা তো আমি নাই ইটা তো আমি নাই আমি কোনো বাস্তনে তোমার একখান বাক্কা বড় মাল কামাইতাম খুব দান দাতা ও তো ও তো আমার গান শুনিয়া সুপার ডিস্কো ক্লাবের রতন দা কিটা কইছেন জানোনি জানোনি কিটা কইছেন কইছই তোর গলা বালাবে শুন ওখান থেকে তুই আমরা লগে মাঝে মাঝে গাইবে ও তো ও তো খাইলেও গাইতাম আর দিব না নি কুন্তা নাম করিলেইতে ফাইলে
0: হয় সেদিন আমি আর দেখিয়া যাইতাম না
1: কিটা হোক কিটা হো গো মা হ্যাঁ ওই তো চাও ওই দেখো 20 টাকা দিস আর এমনি মাঝে মাঝেও দিবা কইস আর মা মা
0: কিটা
1: নাম করিলেইতে ফাইলেও চিন্তা করছ প্রত্যেক গাঁটে আমার নাম উনবাই নি প্রত্যেক গাঁটে আমার নাম উনবাই
0: নামর কথা আমার কইস না রে নামর কথা আমার কইস না নামর কথা শুনলে আমার গিন্দা করে তোর বাপুর কত নাম কিন্তু কিন্তু কিটা লাভ হি নামর হি নাম গুলাফর মতো সুন্দর সংসারের পূজাত লাগে না হি পূজার ফুল নো খালি টেখা আর টেখা
1: বাপর না বাপর না ইটা তো দূরা দূরান তোর মাল গানো গো কীর্তন সুদা আমার আমরা আমার নাম দেখবাই জোয়াং জোয়াং শুকরা শুকরি তোর মাছ গানো তখন তখন তুমিও নো কইবাই গো মা হইতো হইতো যার আমার বুয়া কুমার ভনী আর ও মা মা শুনো সেদিন যদি একবার তোমার ওই বুম্বাই বা এখান লাইন লাগাইতাম পারি না নি তেন খালি টেকাই টেকা গো তখন তোমার ওই বাঙ্গা গরো খান বাঙ্গিয়া একেবারে সাইড তোলা
0: ওই সেই সেই হ্যাঁ স্বপ্ন সিঁড়িবাই আটিস না মাটিত লামি আয় বেশি উপর তলে ফললে নেখরে আর গুড় গুড়াই যে বুগি ও ভাই হুন
1: কিতা
0: গড়ের সামনে ভাই এখানে একসালা বানাইয়া দোকান গর্ণে এখানে করতে পারস দেখ
1: দোকান গো
0: হয়
1: দোকান গো
0: হয় চাউল ডাইল এটা বেচলে সংসার এখানে আলো বড় মাইয়া সংসার ওখানে আমার গান মাসে মাসে টেকা পাঠাও সামাই 12 মাস অসুখ হিও তো দেখা যায় তো হই থাকি
1: ও তো ও তো বেরোসা মা থুললেও না আমার তার ছিড়ি যায় আমি তোমার ও দোকানদারি করতাম ইটা আমার লাগি না গো আমার লাগি না থোড়া অপেক্ষা করো মা থোড়া অপেক্ষা করো দেখো যখন মাইকান তোর মু আর ওলা এখান টান দিমু তোমার

0: 숨기 잘 들이키.
1: 마, 엄마, 안 들어와, 이거. 들어와,
2: 후라무카래. 후라무카. 아, 하쇼, 우리. 아, 바로 마티 드서건 포르비. 또건 누아라 암다 닥담 나이. 시알, 굿다이. 시리아 가이바. কিন্তু কিন্তু তোরও বাকি তা কইতাম তোর বাপসি পুরা বেটা তাহলে তুই এক অবস্থা করিয়ে মানুষ ওটা জিততাম।

0: ma mora, o da xe ara o tai nai. Xarara, e ta xoro xataia, xataia, goro ara nga tri triste xa. Ekbar xe al xoria de xunda, xo u xari kar xe mle solto. Baka xo din ta kia, tan xoriru bala sanda. Zorai, pase pase xaxi. তবু গান বাদ দেওয়ার কথা কইলে এখানে হালমারি উঠবে। আমি বুঝি, আমি বুঝি, বাপ ঠাকুর দার দ্বারা দাস গান এটা তার রক্ত সারতে পারি না, কিন্তু কিন্তু নিজের তো না, ওখান তো আগে পরিবার তো আগে, এটা টান দিলে, এটা টান দিলে সকলেও গড় মুখা দৌড়াই। আমার আমার ভিতর কথা যে আমি আর খারে খুঁইতাম, রত্নাটাও যে হয়ে গেল।
1: রত্না, ও রত্না, রত্না,
0: কি গোবর গড়ের ভিতরে গেল গিনকিটা।

0: 나와. 아께 좋은데 나와.
1: 뭐 아께 기수가 좋은데 와제 타이머 나가네 나와.
0: 랄몬다 아들부터 다는 니단 박스 이제.
1: 아 그거 아께.
0: 랄몬다. 랄몬다. 투머네 칸 코타고 있단 봐. 투미 아라 아글라 칸 단디다 알아야나. 투머 소리 ठीक 나이. 투머 아께 소리로 한 ठीक 있대 돼요?
2: 나 나. 이따 ठीक 이지 우기래 와.
0: 또 닥터부터 또 내가.
2: 아차 내와 차차 내기.
0: 내봐. 또 나가. 고랑고. 오 대하고 나가. 예? 이대기다. 아마 제거 20টাকা니. 대고도. 예? 에라 바스카마 루지도 30টাকা. 아미 알아 송곳 그로 20টাকা니. 대 공기다. 공기다 해? 아마 3년에 니지 20টাকা 그리야. 랄몬다레 딜람 30টাকা. 예? 아차 대 바기 간 코이.
2: তুই কিতাব আপসোস আমরা হকলটাও খাই দিছি না কিতা
0: ওয়
2: তুই জানোস নি আমরা কত পাইছি
0: কত
2: 100 টাকা
0: 100 টাকা
2: ওয় ও 100 টাকা কোবা তুই তো হোসেন বা
0: তো 100 টাকা দা বাইনা রাখনের দরকারটাই আছিল কিতা
2: আজ কাইলেম নো মানুষে গানো বেশি পয়সা খরচ করাত রাজি নাই একটা কি আর কম পয়সায় বহুত মজা পাওয়া যায় আচ্ছা আচ্ছা তোর বা শুনো আজ মো মজুমদার বাড়ির গান হি খেয়াল নি আছে তোমরা শ্রী পঞ্চমীর পূজা
0: আছে আছে ও কিন্তু লালমন্দ একটা কথা কইতাম আসলাম ইও তোমার তারা তো কিছু খবরও দিল না বাইন অত করলো না দেখি
2: হে গান তো রাইতে আর আমরা রে কিতা বাইনা করতে হবে পাড়ার মানুষ মুখের কথা কইছুন ইখানে তো যথেষ্ট না কিতা
0: মুখের কথা কইছুন কিন্তু কথা খান তো পাক্কা করতে আসলা হ্যাঁ ওয় সাত দিন আগে একবার বুকের কথা কইছু টাকা করি কিতা দিবা এটা তো পাক্কা মাথা আসতে না কিতা
2: ওইছে বা ওইছে বাদ দিও সাইন বড় মানুষ বড় বাড়ি না অতটা দড়িয়া উড়িয়া তোমরা পারতাই নাই
0: না বা না আমি তা টাকা করি তা মাত মাতাম চাই না কিন্তু কিতা করবো খো সারা রাত জাগিয়া যদি 30 টাকা রোজগার করতাম না পারি বাজারও গিয়া ডাল সবজি ওটা কিনতে ফাদুম ফুদুম বাড়ায় তখন তখন দুনিয়া কাণ্ডে মনে হয় বেসুরা আর গানু নতারে মনে হয় শিয়ালর কুই
2: তে কিতা করতাম কও আগর সমস্তারও নাই আর হি আসরও নাই দিন বদলি গেছে গি রে বা দিন বদলি গেছে গি আচ্ছা আচ্ছা তো সুন্দর লগে লগে আই যাই রে বা তোমরা বহুত দিন থেকে এখন উজা না শোন না এখন বালা করে রিহার্সাল দিলাই মু
0: রিহার্সাল এখন বালা করে দেওয়া লাগবো চলো যাইগি গোরাঙ্গ
1: সুবুদ্দা সুবুদ্দা তোমার লোক একটা কথা আছিল বা সুবুদ্দা
0: কি যাবে কি যাবে
1: সুবুদ্দা ওই যে এই লাল মন্দার পুরস্কারের কথাটা ঠিক নিবা ও না তো কোনো সময় মিশা কথা কয়

0: কটা খান কি কই এ ওইলেও আরো বহুত দেরি
1: বাকি
0: ওয় ওয় লালমোহন দা নাম খান খালি ডিসি অফিস তো নে সুপারিশ হইয়া গেছে
1: গেছে
0: ওয় ওয় ওইটা আরো বহুত বাকি
1: আমার বারটা দোষ গো
2: আচ্ছা দিয়া
1: দেখো লাল মোহন দা লাল মন দা আই জানি কি বিপদ হই আছে
3: দেখিস রে মা ঘরের পিস বাইনি হামাইতে পারস বুঝছস নি বউ
2: কিতা
3: খাইল আসরি কান বাক্কা জমছি
2: হাসানি
3: হই হই কিন্তু আমিও হালা গাইতামও পারলাম না তত টান দেই হালা গলা আর উঠে না গলা বাই হালার তিন সুরা বাড়ল
2: গলার আর দুষ্কিতা আর কত সহ্য করত
3: কিতা করতাম খো আমি সারানুরে গো দল চলে না
2: কিন্তু কিন্তু সংসার এখান তো চলে আরে আমার মতো এখন বউ পাইছিল হরিয়া আর না হইলে না হইলে যে তোমরা কি দশা কিতা হইলে হ্যাঁ হাসিদের একটা বাড়ি গেল কি রে এইটা কিতা হইছে কষ্ট নেই
3: আমার সামুর আর ড্রেস ওখানে একটু জারি জুড়ি রাখছেন গো
2: কিতা কইলে
3: সামর
2: সামর
3: হয় হয়
2: সামর কি লাগি আবার উজান আস না কিতা
3: হয় হয় বড় বাড়িত উজান আসল লাগিয়া কইলা ওখনো ওখনো মা না আছে বি ওখনো দেহে ওখনো দেখিয়া রাখ লালমোহন ডাক পড়ে দেখিয়া রাখ
2: হিতা আমার আর দেখা লাগতো না কি মান আছে এটা আমার জানা আছে যদি দুখান যদি দুখান পয়সা ইয়া হামাই তো বুঝতাম
3: পয়সাও কিতা হক করতাম না কিতা পয়সা তো আমার ইয় ও কুড়ি বল ফালেরও আছে কিন্তু মান ই জেলাত এক উজা নাচুয়া তো আমি উবি দাম পাই মুবি দাম পাই মু সময় আর বউ খবর তো পাইছস হ্যাঁ সদিরে সদিরে পুরস্কার খান পাই তোমার বিরু বাকে দেখে হ্যাঁ পদ্মায় যখন আপিয়া যাইবাই তখন হকলেও একবার ডাকিয়া কইবা ও যার আমার উস্তাদ লালমোহনের বউ আর তুমি তুমি তখন গাড় উষা করি আটরায়
2: বাপে ফুয়াই সকলে মিলি আমার এখানে চাঙ্গ তুলি দিবা বাপে ফুয়াই মিলিয়া নাচো আরে ভাই দিদি এবার দিদি সংসারিকা নচল গ্রামের জমি যে সকলে মিলিয়ে লুটি ফাটি খাই দিবা ইটা কব নর সেও নাই
3: এটা সম্পত্তি দিকে তো হইতবে হ্যাঁ এটা বিষয়ের চিন্তা এটা বাদ দিয়েছেন গো দে বাদ দে রত্না রত্না
4: বাবা
3: মা বাদ দেবেন গো

0: হয়, সময় মতো তো ভাত পাইলাই রায়, বড় মার তো ভাত পাইল। আমি মরলে যে তোমার তাহলে কপালে কি দুর্গতি আছে, এটা একমাত্র তোমার তোমার ভগবানও জানো। রত্না, ওই রত্না, রত্না
1: আই মা।
0: ও ভাই শুনি যা, তোর তোর বাপর ফরা ড্রেস ওখান তালি তুলি করে ঠিক করে রাখ।
2: মা, ও মা, বাবা বলে তিন নাক গাইতা শুনছ নি কখনো দিন?
0: শুনছি রে শুনছি, এ বাক্কা আগে।
3: লালমোহন, লালমোহন বাড়ি আসছি রে।
0: ওই রত্না, সুদ্রু বাই যাবে, তাড়াতাড়ি সিয়ার ওখান মুসিমাসি ঠিক করে দিয়ে।
3: গীতা গুমাই, লালমোহন বাড়িতে আছে না গীতা গু?
0: হ্যাঁ হ্যাঁ, শুন খানিত বুঝছি,
3: খাওয়াত বুঝছি, আমরা রে গীতা খাওয়াইতা এখন খাও।
0: হঠাৎ এই কথা খানে,
3: তুমি তুমি গীতা মনে করো তোমরা কোনো খবরই আমি রাখি না, না গীতা সকল খবরই নু রাখি, তোমরা বালা মন্দ সুখ দুঃখ সব খবরই আমি পাই। লালমোহনের নামে যে পুরস্কার পাওনের লেগিয়া সুপারিশ হয়েছে এই খবরও আমি কিন্তু পাইছি। আমি আমি খুব খুশি হয়েছি গোমাই, আমি খুব খুশি হয়েছি।
0: মাত্র মাত্র সুপারিশ হয়েছে, পুরস্কার পাইলে না কথা।
3: এই দেখো ইটা কিটা হইলে গোমাই, ইটা কিটা হইলে?
0: ইতানু ইতানু আমরা পুরা কপালও নাই।
3: ইতা কিতা কইলা গোমাই, ইতা কিতা কইলা, তার চেয়ে যোগ্য মানুষ এই জেলাত আছে না গীতা? লোক সংস্কৃতির লাগিয়া এই পরিবারের দাম গীতা কয়েক পুরুষের উজানাস্ত, কয়েক পুরুষ ধরে তোমার নাই চাইতেছো গো, তার লগের যে তাই ইটা আলবায় শ্বাস করে ইটা করে ইটা করে। হ্যাঁ, এ বেটা ইটার খামর দিয়া আটকাইয়া বই রয়েছে এই লাইনের মধ্যে। হ্যাঁ, এটার কিতা দাম নাই নি? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কত আজে বাজে মানুষ পুরস্কার পায়, এইবার একটা ঠিক ঠিক মানুষের নাম উঠছে, অদিনে একটা ন্যায় বিচার হইতে যাইতাছে। হয়
0: কি জানি বাবু, ইতা আমার বিশ্বাস উশ্বাস হয় না।
3: লালমোহন বাড়িত গিয়া মনে মনে কই না লালমোহনের লোক একবার দেখা করুন লাগবো, এটা কি তা শুনলাম রে?
4: আপনি আমার অত মায়া করুন, এর লাগে ওয়াইস আপনার মতো মানুষ আমার বাড়িত পাও রাখলাম।
3: শুনলাইনি গো বউ, বেকল বেটার কথাটা শুনলাইনি? হ্যাঁ, বড় গীতা রে, বড় গীতা, চৌধুরী বাড়ির আগের খুস্তা নাই, যখন আসিল তখন আসিল, এখন চোদ্দ শরিকের মেলা লাগছে রে বেটা, এখন নিজের আর ওই মাইগা কামনের অবস্থা।
4: না না না না করতা, আরে আপনি লেটলো গুড়াস প্রমাণ।
3: না রে না, কুস্তা নাই রে, কুস্তা নাই, সাহায্য সহানুভূতি করনের লাগিয়া মন্ডায় চায় ফোরান্ডায় কান্দে রে, বড় কিন্তু কষ্ট পাই, কষ্ট পাই।
4: সাহায্য আর কত কর্তা কর্তা, আপনার সাহায্য তো বাসি আছে লালমোহনের পরিবার, আর নাই কই থাকলো নে লালমোহন, আর কই থাকলো নে তার গান।
3: না না না, শুন একটা কথা মনে রাখিস, গুণীর কদর সর্বত্র। হ্যাঁ
4: তবুও কর্তা, মানিও জানে গুণীর মান।
3: হ্যাঁ, মানিয়ে জানে গুণীর মান। হ্যাঁ, বড় সুন্দর একখান কথা কইছস রে, মানিয়ে জানে গুণের মান। কইস না রে লালমোহন, এটার কথা কইস না, এটার কথা শুনলে পরে ওই মনটা সাগরা দিয়ে উঠে বেটা। আজকাল দেখি গান বাজনার জগতে তারার ওই নাম যারা খুঁটির দূর বেশি, সংস্কৃতির পৃষ্ঠপোষক এমন সব মানুষ যারা সংস্কৃতির সহ বুঝে না, তখন মনটা গীতা হয় জানোস, তখন মনটা কয় আরেকবার আসর ভয়, সংস্কৃতি কারে কয় দেখাইয়া দেই, বাড়ির মধ্যে আরেকবার আসর বহাইয়া শহরের গণ্যমান্য লোক যত আছে সবরে বহাই, আর এই আসরের মধ্যে থাকবো গজ মাধব পাল ত্রিপুরার কীর্তন।

0: দেশা আর তুই তো আপনার আসুস হই গানে গানে আসরে আসরে মানুষ একবার পাগল কইরা দেই। ফারিনা ফারিনা রে লালমোহন ফারিনা ফারিনা, সপ্তাহে যার একদিন মদ খাওয়ার পয়সা জুটে না তার আবার অত শখ আল্লাহ কি তারে লালমোহন। কিন্তু লালমোহন লালমোহন শোন, আমি তোরে কইতাছি, আমি আমি তোরে কইতাছি, তোর একটা তোর একটা তোর একটা পুরস্কার পাওয়া খুব প্রয়োজন রে। তোর না তোর দলের লেগিয়া এই সংস্কৃতি বাসানির লেগিয়া তোর একটা পুরস্কার পাওয়া খুব দরকার আছে।
1: হয় হর্তা হয় একটা পুরস্কার আমার খুব দরকার। না না কর্তা, খালি আমার লাগি নাই, আমার দলর লাগিয়েও বড় দরকার। পুরস্কার খান ফাইলে হকলো এবার ফিরিয়া চাইবা, দাম দিবা। আমার দলর লাগি আমার আর বাবা লাগতো নাই, কত জায়গা তো নে ডাক আইব। একবার বুঝমু যে বাপ ঠাকুরদার ফত আটিয়া আমরা ভুল করলাম নাই, সমাজ সমাজ আমরারও থোড়া দাম আছে।
0: ঠিকই কইছ ঠিকই কইছ বেটা। তা ওই রে লালমুন্যা, কত হইতাছে এই বিদ্যা খালি তুই শিখছস নি না আর কেউ শিখাইছ না? তোর লগে লগে মানের লগে তো বেঁচে যেত গিয়া।
1: কারে শিখাইতাম কারে শিখাইতাম কর্তা? কেমনি হিট তো চাই
0: এটা কেন
1: পরিশ্রম করিয়া বিদ্যা শিকার ইচ্ছা আজকাল কুল ফুয়ান্তর নাই। বিনা পরিশ্রম যদি কোনটা পাই কেউ হিটটা আর আর ফলি উবা কি তা কইতাম আমার নিজের ফুয়াও আমারে গিন্না করে।
0: কিতা করবে রে বেটা, কিতা করবে ইটা করবে, এটা হইলো যুগের আওয়া বেটা, যুগের আওয়া। তো দা কুকাই স্কেল ফাস নি কোন দিক থেকে
1: হয় হর্তা? ফাই কোন সময় আমরা নিজেরাও গিয়া লই, ও তো ও তো খাইল গাইলাম আপনারও রাধা বল্লভপুর।
0: বাহ বাহ বাহ, খুব ভালো করছো।
1: আবার আইজো আবার গাওয়ার কথা আছে আমরার ও মজুমদার বাড়িতে।
0: মজুমদার? কোন মজুমদার বেটা?
1: আপনার মাসুর আরদার।
0: ও মাইমল বেটা ইটান হো
1: কর্তা কর্তা, আপনার মনে আসেনি
0: কিতারি
1: আমরার লগে লগে আপনি আগে কত আসর গেছুন? আর ইটার লাগি আপনার পরিবারও কত অশান্তি।
0: ওই লালমোহন লালমোহন শুন, তোর একবার মনে আসেনি সুয়েশদার বাড়ি যে গেছিলাম, সকলে মিল্লা কইল দাদা আপনি কুলাইয়া দেই।
1: আমরা তো চিন্তা করি আর আজ মান ইজ্জত যাই শেষ কালো আপনিও ডাকিয়া ইয়া কইলা। ওই যে লালমোহন লালমোহন ডরাইস না বেটা, আমি তো আসি। সেদিন আপনি না থাকলে বড় ভালা গলা আছিল।
0: ওই লালমোহন তোর মনে আসেনি রে সুরেশটা উদ্ধার বাড়িতে কোন গানটা শুনছিলাম রে?
1: ও তো কর্তা তিন্না তোর গান।
0: ঠিক কইছস বেটা, তিন্না তিন্নাতে রে দাঁড়া দাঁড়া দাঁড়া ফট্টা মনে করি ফট্টা মনে করি রে ফট্টা হইতাছে তোর তুমি রাম রামেশ্বর
1: সেতু বন্ধন
0: কৈলাসপতি কৈলাসপুরে নানি। দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া সুসুরটা করিছেন রে, পারবো নি আগের মতন দাঁড়া দাঁড়া দেখি দেখি

রামেশ্বর সেতু বন্দন কৈলাসে পতি কৈলাসপুরে একিঙ্করে ডাকে সখাত রে শম্ভু।

0: কৰ্তা
1: দেখিলি বেটা ভাল্লাম নি ভাল্লাম নি বেটা দমটা ধৰি ৰাখতাম বৰ একটা পুৰণা কথা তুললে ৰেই বহুতটা দিন পৰে মন খুলিলা বেটা একবাৰ আছলা
0: গানো আহিবানি মজুমদার বাড়ি
1: মজুমদার বাড়ি তোর কিটা মাথা খারাপ হয়েছে নি মাই বল বেটার বাড়ির যেমুনা গীতা গান শুনত নিজের বাড়ির যেদিন আসর বহিমু এই দিন গান শুনমু এর আগে না
0: ইদিন যেন আবার আয় হর্তা
1: ও ভগবান রে আরেকবার কহ কহ মুখ তুললে যেন আরেকবার সায় কই বেটা রে কহ লালমোহন আমার কিনা রায় এটাই রাখছেন এই টাকা পয়সা টাইন রাখ
0: আবার টাকা কেন করতা
1: চুপ করবে কল ফুলাফান টাইন রে কুস্তা কিনা খাওয়াইছ

0: লালমোহন ৰে
1: আজ্ঞা
0: ফাৰিনা ৰে লালমোহন তৰালৈকে তৰালৈকে মন পাই চাই ৰে লালমোহন কিচ্ছু পাৰি না কিচ্ছু পাৰি না লালমোহন কিচ্ছু পাৰি না কিচ্ছু পাৰি না
2: সংসারও মানুষ চিনলাম নাই সালে নিজর রক্তর হই হেউ আমার পিছন্তনে সুবল মারে কত মানুষের বিষ বেদনা জারাইলাম কিন্তু কিন্তু মানুষের অন্তরের বিষ জারাইবার বিদ্যানো আমি শিখলাম নাই জানি না ভগবানের

0: মা ও মা
1: কি তারে
0: চৌধুরী বাবু যে কইলে বাবাই কিটা পুরস্কার পাইবা ঠিক নি গো মা
1: কি জানি গো যদি ফাইন তুই একটু শান্তি পাইবা জীবনে তার খুব কষ্ট হল না জানি না ভগবানের একটু মুখ তুলিয়া চাই

0: बता दे, राम मुझको बता दे। रत्ना रत्ना
1: किता
0: मा गोरे
1: गोरो
0: गोरोनी तांडो कोइस आम मजुमदार बाड़ी खाइलीसी
1: होनो खूब हाटरे नानी
0: होय बाफ रे बाफ किला बड़ो होरिया मनुषा बुजा दित्रा मजुमदार बाबू तोरे किता खइतम रत्ना बुझत दे আর কত মানুষ এজন খাইতে রে আর আসর একখান তোর লাইট লুট দিয়া ওলা সুন্দর করে সাজাইছ সেজন গাইতা
1: পরিবেশন থেকে অকলতা কি তা তোরা করে না কিতা
0: হয় মজুমদার বাবু ডাকিয়া কইলা ওরে বা হুন তোমরাও পাড়ার মান ইজ্জত বাঁচাইলে তুমি তাইনু বাঁচাইতে সকলে মিলি লাগি গেছে কি বুঝছত নি জান দি খাটি আর
1: আসল কথা মাত বড় লোকর বাড়ি সকলে মিলি তেল মালিশ দিরায় নানি
0: যা বাজে মাতিস না সাই কত মায়া করুন জানোস নি জানোস নি হুন মজুমদার বাবুর ফুড়িয়ে বুঝছিস নি জানালার তো নেই আমার পায়ে সাইয়া মুসকি মুসকি আসেবে
1: ইটা তোমার বাই দিনা ইটা তাই সকল ফুয়ার বাই দি সাইয়া ও আসে ইটা তাই স্বভাব
0: কিতা হোসবে ও ভাই হুন ওই

0: তাই আমার লাগে পাগল বে পাগল, কোন সময় এখন গান ধরলেও নানি জানালা তো ইয়া সারাবি থাকবে।
1: না রে বানা, তাইরে আমি চিনি, এলেং তেলেং করে আর তোমরা সকলে মিলে নাচিত রায়।
0: না রে না, হাসা হইয়ার বে হাসাও হইয়ার, তাই আমারে বলা বালা পায়, তাইর মুখর বাইতে চাইলে বুঝছত নি আমার বুকুর ভিতর কিতা করে দে, তাই লাগে তাই লাগে আমি জান ধরি তুমি দেখিস।
1: দাদা দাদা বাদ দে সাইন, তুই কিতা বে সিনেমা ডায়লগ কিতা বাদ দে, গড়ে হতা একবার চিন্তা কর, তুই কিতা মজুমদার বাড়ি খাটিয়া মরে যেখানে তোর কোনো দরকারও নাই, কিন্তু কিন্তু আমরা সংসারই কান যে অসল ইনেও তো তোরা সাথ দিতে পারস।
0: সংসারের মাতামালক মাতিস না যাই, হট
1: খেনে খেনে কইতাম না, গড়র তুই বড় তোর দায়িত্ব তো কিছু নাই নি,
0: আমার কথা খেয়ে নেবে খেয়ে হুনে। হ্যাঁ আমারে দেখলে হলে খালি দূর দূর করুন, জানোস নি জানোস নি, আইজ যদি আমি সফনদারে গিয়া দৌড়ি নানি তে বাবা এখন গভর্নমেন্টের গ্রান্ট পাইবাও পাইবা, কিন্তু তাইমিও যাইতা নাই যাইতা না, এখন সম্মানও লাগে, এখন যে দৌড়াদৌড়ির যুগ ফাওয়ার তেল মালিশ করার যুগ, ইখান তাই বুঝতেও চাই না বাবরা তান রে গরতাকে ডাকিয়া নিয়ে এখন গ্রান্ট দিব, তো এইটা এটা হারে বুঝাইতে কোসাই হারে বুঝাইতে বে
1: বাবার গীত তত শিখলে পারতে, বাবা একটু শান্তি পাইলা নে
0: বাবার গীত, বাবার গীতিটা শিখিয়া কিতা করতাম বে, বাবা যে অত বড় গুণী মানুষ কিতা করলাবে সারা জীবন, আজ যত বছর পরে সংসারের খরচ জুড়াইতা পাড্ডা না তাই, আমি চেষ্টা করি আর বে চেষ্টা করি আর, ও সফনদারে তরিয়া নি কোন রকম এখন ফিওনোর চাকরি জুড়াইতে পারি, তবু তো তবু তো মাসে দুই সাইটটা পয়সা করো আইব, আর আর বাবারিতা গান বাবারিতা গান আমার জানা আছে বে, এটা আমার পিঠে ঘুরে বে, আমি জানি আমি জানি গাটু তিন্নাক ফদ্দ ফুরান শুনতেনি শুনতেনি, তুই দেখ আমি গাই

0: কিন্তু ইকানো জানি, ইকানো বালাঘরে বুঝছি, আইসকালকুর দিন আইসকালকুর দিন ইটার কোনো দাম নাই, কোনো দাম নাই বিহিত। ইটা গান গাইয়া কোনো বেটা নিজের ফেট ফাইলতে পারছে না, আর ফাটতেও নাই। হুন যাও কিতা মাত, ইটা মাত আমি মারতাম চাই না। শোন মারে কইস, আমার ঘুরতে দেরি হইব।
1: কইস কিন্তু
2: কি জানি রে, কি গিয়ে জানি তোরে কিতা বুঝাইছে।

0: না ওরত না
1: কিতা কাকা
0: ওখনো কেউ আইলা না কিতা
1: না ওখনো তো কেউ আইলা না
0: লালমন দেখো
1: বাবাও তো আইলা না
0: ওহো তে হারমোনিয়াম ওখান বার হই দেও রিহার্সেল ওখান দোয়া লাগবো
1: আচ্ছা কাকা
0: কিতা বা গৌরাঙ্গ তোমার তো দেবী কিতা বা এমনি তো তুমি হকুলের আগুয়াও
2: না বা মার জানি এক কিতা হইছে বুঝছো নি
0: কি কিতা হইছে হ্যাঁ
2: ওই এক ফেটের বেদনা
0: হ্যাঁ
2: তিন দিন ধরে এক ফেটের বেদনাই সারেন না
0: উস্তাদের নিয়ে যাও

0: একবার জারাইলে কিবা খাম দিব?
1: আমিও ভাবছি, আমিও ভাবছি উস্তাদ লই একবার দেখাইতাম, কিন্তু সুবুদ্দা সময়টা কই কৌছাই?
0: কেনে
1: সুবুদ্দা, তোমার একটা কথা কইতাম আসলাম সুবুদ্দা।
0: খোঁজান খোঁজান কিদা,
1: একটু একটু দৌড়ুর বাড়াইবার চেষ্টা করো না সুবুদ্দা।
0: দেখছো তো গানের দৌড় বাড়েন না।
1: না না, এটা তো ঠিক কই সুবুদ্দা, একটা কথা কই শুনো, খারাপ তো ভাই না নানি?
0: না
1: হো সুবুদ্দা, মাঝে মাঝে হিন্দি সিন্দি গাইলে কি? আমি আমার কথা শুনো না, তুমি দোল তো আর পারলাই না। না আমি কইতাছি সুবুদ্দা, এমন জমবো নানি, আর তখন দেখবা
0: মন চায় না বা মন চায় না। আর এটা আমরা পারতাম না,
1: পারতাম না, পারতাম না, পারতাম না কেন কোথায়? বিশাল লিগা গাওন পারবাই, পারবাই
0: না বা আমরা
1: পারবাই বা পারবাই। শুনো, এই গাও সাইন দেখি, এই গাও সাইন দেখি,
0: আমরা পারতাম না
1: ভাই। আরে পারবা পারবা দেখি, ওই দৌড়ো সাইন রে, দৌড়ো দৌড়ো দৌড়ো।

0: খারাপ পাইবা খারাপ পাইবা, খারাপ পাইতে না, উস্তাদের লগে আমি কথা কইমু। আরে এটা তো তুমি চিন্তা করবা সুবুদ্দা, আমি তো সবসময় গাউনের কথা কইয়ার না, মাঝে মাঝে। আরে দিনের লগে সব তুই বদলে না কিতা, আর পয়সার কথা তো তুমি চিন্তা করতেই ভাই কিতা কো।
1: ও তো লালমন্দ আইসুন,
2: লালমন্দা
0: লালমন্দা ও লালমন্দা, এটা কথা কইতাম আসলাম, ওই খারাপ তো পাইতাই না নানি। আচ্ছা লালমন্দা, মাঝে মাঝে ওই ইচ্ছে লালমন্দ ওই রেট উঠ বাড়াইবার লেগে তোমার হিন্দি হিন্দি গাইলে কেমন হয়। আমি ইটা কইয়ার না তোমার ওই সবসময় গাওয়ানোর কথা তো আর কইয়ার না, ওই পয়সাওয়ালা পয়সাওয়ালা বুঝছো না, তোমার ওই মিলিটারি ক্যাম্প সিআরপি ক্যাম্প আরো কতই না, ওই কাওয়ালি গাও গজল গাও। ওই
2: তোর কি তা পুষান নানি, বেশি অসুবিধা হইলে অন্য বাইদি দেখ। আর হন আমি বাসি থাকতে আমার দল হিন্দি গান হইতো নাই।
0: ওই তো তুমি তুমি রাজ্যে গেলা
2: নাকি দা, যা যা যা গিয়াবো ও বাজা।

어이구 나고 나고 오바 요 그러사인 오호남라로 본도나 간도로사인

হুলাৰ জীৱন ইতায়ে হো বেহুলা জেলা গড় সংসার থইয়া ও লখাইরে বাসাইবার লাগিয়া সারাটা সংসার সসিলাইছুন আমরা ওলা ও গান ওখানে বাসাইবার লাগিয়া মাটো গাটো গুড়িয়ার জানিনা গান বাজবো

0: লালমোহন কৈ দিবা, লালমোহন
1: বাবা, বাবাই চিনি বাবা,
0: থাক থাক
1: বাবা, আপনার শরীর ভালানি বাবা, ও অনিলদা গিয়ে আপনারে আপনার কিছু খবর দিছিলানি?
0: হয় হয়। লালমোহন, লালমোহন
2: আজ্ঞা,
0: তোমার লগে আমার কয়েকখান কথা আছে রে বা, তোরা যাচাই রে, তোমার বলে বা বাক্কা কদিন থেকে শরীর বালা যান না, রায় তুইলে জ্বর আয় আর বিছনাথ ফুললেও কাশি, চোখ মুখ তো দেখি একেবারে গাঁত গিয়া হামাইছে।
2: তোরা জ্বর আয় মাঝে মাঝে, ইটা কিচ্ছু নাই।
0: ওই তুমি তো ডাক্তারও হয়ে গেছো কি, তোমার জরি বুটির বিদ্যা অকল কেন নাই, খাইলে আমার লগে তুমি ডাক্তারের যাইতাই, আর তোমার গান কীর্তনতা এখন বন্ধ, আমার বাজারের দোকান গরো ফরসুর থেকে তুমি বই যায়, দোকান ওখান তুমিও সামলাইতাই।
2: ইটা কি তা অখন শ্রাবণ মাস, কত জায়গা তো নেই আমার ডাক আইব, আর আমি এখন দোকানও বই গেলে গি, আর আমি নিজেও এখন দোকানের চেষ্টা করি আর।
0: এই তো তোমার বিয়ার পর দিন থেকে আমি শুনিয়া,
2: না না এবার আমি এখন ঘর ফাড়াম।
0: ফাড়তাই না, তোমার ইচ্ছা থাকলে বহুত দিন আগেও তুমি কিচ্ছু এখন করি লিলাই নে, এখন তোমার শরীরও জুত নাই, এর চেয়ে আমি যেটা কই তুমি শুনো।
2: না না শুনুন, ই জেলাত আমারও এখন খালি এক এক উজানাসর দল, আর বাবা আমি এখন গেলে গি,
0: তুমি গেলে গি গীতা, তুমি গেলে গি গীতা রে বা, মানুষের খানি জুড়ত না না গীতা, দেখো রে বা তোমার জি দতা সারো, তুমি আমার কথা শুনো।
2: আপনি কিতার লাগি আমার লগে জুটজারি হরডা,
0: কিতার লাগি আমার পুরীর মুখর বাইরে ছাইয়া, ও বিশ বছর, বিশ বছর তাইতে বিয়া করিয়া কিতা দিছ, আমার ফুরিয় গুড়ে, আমার ফুরিয় গুড়ে সল্লা দি বিয়া খসলায়, আমি কোনটা কইছি না, কিন্তু অত বছর ধরিয়া দেখি আর একদিন লাগি তাইরে তুমি শান্তি দিছ, তিনবার দোকান দিলায় কোনোবারও চলে না, চলতো কেমনে, দোকানের মালিক যদি মাঠে গাছে ঘুরিয়া বেড়ায় দোকান চলতে পারেনি, ফুয়া গুণষ্ট হইতে পারো না।

0: 말해 호이씨. 아메 말해 말해 호이씨. 어따 사러? 어따 사러?
1: 나? 난 실비.
0: 에레레 봐. 아마 모노 기타 샤달라도 다실나니. 아미오 걸씨. 아미오 걸씨 깃돈 간 깃돈 허글도 걸씨. 긴두 성사로 쌉 적은 걸씨. 턴 허글다 약해봐야 토야. 하물락씨. 가론? 가론 후리바라게. 아 투미? 비야 허리오 투마 헛뜨 보셰스. 후릴 바페 됐다. 또 후비야 돌카루바 기타.
1: 이봐요.
0: 이봐 아마 후리에 레콘 জামাই তাই ফালাইছে তাই বলে পুরস্কার পাইবা নাম খান সুপারিশ হইয়া গেছে হেরে রে বা আমি খবর লই আইছি ইটা এমনি হয় না দরাদরি করা লাগে দান্দা বান্দা করা লাগে আর সার্টিফিকেট এখনো লাগে
2: সার্টিফিকেট সার্টিফিকেট কি ওর লাগি ই গ্রাম তো আমার সকলেও চিনুন
0: ইটার লাগেও কই দুনিয়া অত সোজা নাই আর তোমার তান্দেও কই দেবা গান কীর্তন তো করাই আমার জামাই এনজে মরাত কইছুন তোমার তান কর্তব্য নাই দেখলাই না শরীর কান খারে কইতাম তোমরা সকল এক উফতর ফতিক খালি খালি আমার আমার ফুরির মুখর বাইতে আমি চাইতাম পারি না শুনো শুনো যদি পারো লালমোহন তুমি যদি পারো তুমি তুমি আমার মা তখন শুনিও আমার আমার তুমি যাইও আমি আমি যাই কি
3: বাবা
0: আমি যাই কি
3: বাবা বাবা
2: আর কেউ গালিতে নিবা আর কেউ কিন্তু কিন্তু কিতা খুরমু কো মধুয়ার জেলা মদ আমার হইলা গান চলো চলো আমার মুখর বাইদি চাইও নাই চলো সময় হয়ে গেছে গে উঠাও ধরো হারমোনিয়াম ধরো
0: মা ও মা আমি রাইত আজ যাইতাম না গো মজুমদার বাড়ি থাকবো আজ রাইত ভিডিও
4: ভিডিও মজুমদার বাড়িত কিতা
0: ভিডিও বা ভিডিও হয় হয় সকলে মিলিয়ে কইলা এটা উজা নাচ গান কীর্তন এটা বাদ দেও ভিডিও জমব বালা আই দি গো মা আমি রাইত যাইতাম না হাই সকালে আইবো
4: আমরা গানে লাগিয়া কইলা
5: হে আমরা রিহার্সেল করলাম ভিডিও
4: বুঝতে পারলাম না ব্যাপার কিতা
2: শুনলাইনি সকলে যাওয়া লাগতো নাই মজুমদার বাড়িত আইস বিডিও আমরার আমরার ইন দরকার নাই কিন্তু কিন্তু দরকার নাই সেই কথাখান জানার বেরো তারা কেউ দরকার মনে করছ নাই বালা বালা যে খাম আমরা আরম্ভ করতাম আসলাম ভিডিও খাম খান করে দিলাইছে কিছুদিন পরেও দেখবাই যে গানোর আর ডাকার না কারণ কারণ লালমোহনের আর দরকার নাই ওখানে গেছে কি ওখানে গেছে কি শুকর বাজার ভিডিও যার ছোট্ট বাক্সত বড়া আছে দুনিয়ার সুখ যেখানে লালমোহনের সারাটা জীবন তপস্যা করিয়াও পারত না আর বিডিওরও বা দুষ্কিতা বালা জিনিস হকলেও বালা পায় আসলে আসলে আমরাও বালা কিছু দিতাম পারি আর নাই আর নাইলে আর নাই আমরা আগর আদর নাই এখানে বালা বালা যাও যাও তোমরা যাও যাও অক্লোর আইস থেকে মুক্তি কেউ যাও সংসার করো কেউ যাও হিন্দি গানোর দল বানাও আমিও তোরা সংসার

বিচার করি, আর একটা জীবন তো বাউন্ডুল আমিও করলাম, এখন কিছু কর্তব্য করি, তবু তো সংসারের খাতাতে লেখা থাকবো যে সংসার লালমোহন এমনি আইছিল নাই, তার থুনা দাম আছে, আমি এখন দুঃখ যে তুই আর খাতা তুলে মুছে যাইব কি গেলক লালমোহন আর তার দল, সংসারের পুয়া পুরিনতে পর্যন্ত জানতো না না আসিল ডাক্তার।

0: বাবা,
1: বাবা দেখি কান দিওনে বাবা, আমি খুঁজার বাবা, তুমি কান দিও না, তুমি তুমি আমার শিখাও বাবা, তুমি আমার শিখাও, আবার আবার একদিন আইব, যেদিন আবার খোঁজ পাবো লালমোহন, তখন তুমি তখন তুমি থাকো না থাকো, তোমার তোমার নাচ ওখান থাকবো বাবা, বাবা আমি কথা দিয়ার বাবা, বাবা তুমি আমার শিখাও বাবা, বাবা শিখাও বাবা,
0: মা তুই পারবি নি রে মা, মা তুই পারবি নি মা,
1: পারবো বাবা, বাবা আমি পারবো,
0: আই মা আই মা আই আই তোরে আমি শিখাই মুড়ি মা, আমি তোরে শিখাই মুড়ি মা, মা গা মা গা গা তুই মা।

এতক্ষণ শুনলেন নাটক লালমোহনের সংসার, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নির্মল দাসের দোতারা বাদন।

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों की। उजाले।

আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে ডিভাইস অনুষ্ঠান।

0: 이부 아카시바니 시죠 프로그램 카나이라 시니 함정마카 소마카나리 사이시니 지니 디마샤 프로그램 진두 미디엄 웨이브니 미터 르자탐 비사탐 마그니 포엔 막탐 마그니 그라우데 르자자이 마콘자이 킬로 하르사 어데 에펨니 르자시 마그니 포엔 막탐 메가 하르사 디니 하이티바리 부산 줄라이 버데 니 사인무아 잉글리시 메테니 리징니 마이테콘 사인콘두 지니 디마샤 프로그램 하 খানাদি নাং সকাং টহা আনসারও নি কুরং থাই নি প্রোগ্রাম হাকজেরা বুটু নি কুরং হা রজাব থাই নি প্রোগ্রাম ওদেহে এখন টহা নালাই নাই নি সাইসি নি গ্রাও জমা টু সকাং টহা জয়পুর নলাই নি আনসারও নি কুরং থাই খানাদি নাং
1: রুগুমা ডংয়ারাও গজাইনা ডংয়ারাও খানায়ারাও সিকিনিপ নে হামজাও মা খাসাও মা খানারি হি জিনি জয়পুর নলাই নি আনসারও নি কুরং থাই গে খানারি মা বাওলা দু দুহা স্কাং থা আনসার বুটু নি খুরাঙা রাজাবটাই খনাজেন লাইনা

0: জাবা খানা লেখা দোয়া মুখ্রি সাইনটিনা পদ্মজ্যোতি ফংল
1: খানা লুগুরাও আনি খানা লুগুরাও আনি খানা আদং রাওয়ানি ওয়াইসই বব সাইন গদানি ইয়াপরি সুরলাই গাদিনি সাউনি টিকে ডিক্লাই সাকাং থাংবা ডাঙ্গিয়া সেঙ্গিয়ারাও দিনি বঞ্চিগিরি বেড়ে না থাকা গ্রাউ রিলি ফাই দিনি লুগুরাও জিংব ইয়াপরি সুরগানাং খুশি ডাকনাং যাদি নি দিনিহা সুরিয়া কালা জিনি ইয়াপরি বেড়ে হাম্বা জামা জিনি ফাই দিনি লুগুরাও জিংব ইয়াপরি

0: সুরগানা জুঠাই
1: দুয়া মুখরি সাইন্টিনাং মধুশ্রী কেম্প্রাই
2: জয়পুর নলাই লঙ্কাও ডিবুনি দীর্ঘুং নলাই জয়পুর থানি ডং থানি ক্রিপ নিয়ে ধর্ম থানি শিবরাই কোনলাই থানি খাম্বা রাজি বেরেন বেলেব যাং নসুর ডাবলাব ডাউবাব ল্যাংটিং ডিমা জাদি রাজিক নাং রাজাক নাং জয়পুর রাজি রাজিমিন নাং ধর্ম রাজা কৃষ্ণচন্দ্র গাবারা গেদে শিবরাই কো মুনি সুয়ান মাদাই শঙ্কু নে দিক্র মাইপা সাইন জাগেদে শিবরাই প্রাফা ইয়াদের গ্লাউ সুর্গ নে জেনকা খুশি হাইকা হাগরং রিক্ষি হাইকা সাউগবা সেঙিয়া সেনাপতি হাগরা হুরহি বংরা পাইহি সেঙিয়া সচিব জয়সিং গেদে সকা মজাং থানি শিবরাই কামথানি ওয়াইশরি দু রিক্ষি রিদু ডিমা গদা সাউ ডিমা রাজি রাউকি দেগনে কৃপকে মসাদু রাজি জিনি জয়পুর নলাই নিঙ্কে জুটাই নিঙ্কে জুটাই জামকা জুটাই
1: মুকরি লাখনা লাইকা দুহা খানমিন সাইন্টিনাং নিম্মি কেমপ্রাই
3: বগাজং খাংখ্রাইনি খারমিন বাঙ্গর বিল তিহি মাসি দিখং দংবানে ব দিখংহা মাসি খাংখ্রাই ওদেহে মাসি বগা দংবানে বগালা হাম সিনো হুকরি যাওহি দিখং আসমাই জিবাই খানে দানাংলা মাসি খাংখ্রাই লঙ্কর মাইখানে নাইসিং হাবাদে খাংখ্রাই দংনে বগালা জিমা মুজিংকা বিদেহে খাংখ্রাইকে মাইজিমাকো বাউবাই হি মাসি বুদ্ধি খাইগো খানে বগা খাংখ্রাই লঙ্কর হানাইসিং ই টিকানে ও

আচলনি খুরংটাইনি প্রোগ্রাম বুটনি খুরংর জাবথাইনি প্রোগ্রাম দিনই এরানিং জামকা আকাশবাণী শিলচর দুকিসা এখনা সাইসিনি গরাও জমা খানারি নাম গরাও জমা পরিদু নন্দিতা বর্মন ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণ উদি হে মন্ত্রীশ কৌ নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দ নীতি বা মাইটাইকে লাহি খিলিমফাইন রিবা সোশ্যাল মিডিয়ানি মাসে গ্রাও জমা গেদে মা রাধাকৃষ্ণ সাইনটিবা যে স্বামী বিবেকানন্দ সৌসে গেদে দেশ নি হামজয়ী গতবা সৌহা বাউক্রিম ইয়াবা সুবং দংবা ব সাইনটিবা যে স্বামী বিবেকানন্দ ভারত নি সিভিলাইজেশন বাউটাইকে ফিন সমৌরি ফিন বা স্বামী বিবেকানন্দ নি বাউটাই দোয়া দংথাই হা ক্রিপকে হাং রিহি সুবং নি কুশি দংমা উদে হে দেশকে সমৌ ফিন পাহা পনি গ্রাও রিয়াবা গ্রীব সকাং থংমা লামা ফুনু পালং টিহি গেদেমা রাধাকৃষ্ণ সাইনটিবা মন্ত্রীশ কৌ নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দ নিটিবা মাইটাই বসাইনহা মাসি গ্রাও জমা জং সাইনটিবা যে ভারত নি কালচার দেশকে হামজমা বনি বাউ ক্রিমটাই মুলুক জং সহিরি বাহা মাইবা ডুবি স্বামী বিবেকানন্দ গ্রীক বাউথাই উদেহে সকাং কাকু জামুমানি গ্রাও যে বুটু লাখ লাখ নাগা মাথা রাউকে লামারেন পালাংডু টিহি সাইনটিবা স্বামী বিবেকানন্দ নি বাউক্রিমটাই দেশকে গদাইন বলমা রিহি বিকশিত ভারত উসলামা লামা পুনু পালাং টিহি মন্ত্রী নরেন্দ্র মোদী সাইনটিবা গুয়াহাটি মহানগর হাদিথাই জং ডি লিম্বাকে মাতাওমানে বিজ্ঞানী দ্বারা মতে জি এস নিজুরুমা জং লিমিয়াবা ডি কে খাইকমানি বা সৌহা ন ডাঙিয়া উদেহে নগর গিডিং বিদেবনি মন্ত্রী গেদেমা কৌশিগ্রাই মাসি সাইনলাই থাই হা গবাবা বজম জাহি সাইনলাইবা হা গুয়াহাটি হা হাতিথাইনি ডি কে হামসি শিখলাহি খাইকম ফুমানি বসৌহা ওদেহে মহানগরনি গিবিন গিবিন হাফাইয়া হাতিথাইনি ডি জাং ডি লিম্বা নিশিং বিদেক সকফুমা বকে লাহি গ্রাও সাইনলাইবা গ্রাও মাইথাইলাইবা মথাউলাইবা যাতে মুসিব গজাই জায়গা জারে ওদেবানি দু সাইনলাইহি সাইনলাইয়াবা এপ্রুভেল লাবা নিশকাংহা বনি বসৌহা হামশিখলাহি নাইসমানে ব ডিপার্টমেন্টকে এডভাইসরিবা বিধানসভানি স্পিকার রঞ্জিত কুমার দাসনি দ্বারা জামিয়াহা ইলেকটেড এমএলএ নি ওরিয়েন্টেশন কুশি জেনকা দিসপুর আসাম বিধানসভানি গোপীনাথ অডিটোরিয়াম হা সাইংনি নিকুশি জেনি শ্রী দাস টিবা জে গাডাইন ইলেকটেড এমএলএ বিধানসভা কুশিনি দ্বারা বেরেন শিলিংহি পাবলিকনি নাংজাওয়াবা কুশি বেরেন কে মদাং শিশিকলাহি দাংপুনাং এব ওরিয়েন্টেশন কুশিহা স্কুজন এক্সপার্ট সুবুং জুরুহি এমএলএ রাওকে বিধানসভানি কুশি বেরেন অধে গিভিন গিভিন ব্লামহা ট্রেনিং রিডিকা স্পেশালি বিধানসভানি কুশি বেরেন ওদেহে বেদে কোয়েশন ক্লাইমা আনসারিমা ওদে গিভিন গিভিন ব্লামহা ডিটেলস ট্রেনিং রিডিকা শ্রীদাস ফাইগনিয়াবা জুলাই বেড়াইনি সাইনডো খালি বাজেট সেশন জামানি সুগাং হামিয়া হামাসি মিটিং জুরুবা বো এব মিটিং আঠিবা যে এব বাজেট সেশন কুশি মজাং শির সালাইমানি ক্রিপনি নিহা জুরুমা সাইনবা নলাইনি প্রাং পরিকহা ওদেহে সমাজ সহিরিমানি ব্লাহমা ইয়োগা চালাইয়াবা পি এম শ্রী গ্রামে গ্রামে মহা অভিযান সাইনজিসনি নি ট্রেনিং হামসিসি ক্লাহি জামকা মিয়াহা ক্লোজিং সেরেমনি যাইয়াবা হা ইটকল ট্রেনিং সেন্টার শিলচর হা রাজাসি বিশাসি ট্রেনিং রিয়াবার অনেক সার্টিফিকেট ইয়াপাকা এব ফরকামা চিফ গেস্ট টংবা কাছাড় জেলানি ডিস্ট্রিক্ট কমিশনার মনোজ্যোতি কুটুম স্পেশাল গেস্ট হিসাবজাং টংবা ডক্টর সোনম পান্ডে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারনি ইনচার্জ অফ ন্যাশনাল আয়ুষ মিশন খাচার ফাইগনিয়াবা জুলাইনি সাইনডো বিধানসভানি বাজেট সেশন জেনবা হা বিধানসভানি কোয়েশন নিঠিক বুবলি হা উঠেহে বুবলি জাং জমা রিমা নিকলা হি শ্রীভূমি জেলানি এডমিনিস্ট্রেশন নিপ্রাং নাঙিয়াবা মাসে স্পেশাল অর্ডার খাইকা এব হা জেলানি এডমিনিস্ট্রেশন অর্ডার হা ডাঙিয়ার গভর্নমেন্ট ক্রিপ ডিপার্টমেন্ট গেটেবার এব বাজেট সেশন যায় দুসে যার যারনি অফিস হাইগারি দাথং মানে সানিবা গ্রাও জমা পরিবার দিনীতে ইরানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনাজিনি ডিমাসা প্রোগ্রামা টংনাং রাজাবতাই রাজাব হাগং ওদেহে সাইসিনি গ্রাও জমা খ্রিপনে হামজমা কাসমা কানারিপিনি সাইসিনি জিনি ডিমাসা প্রোগ্রাম ইরানিং সামলাডু জিউটাই

আকাশ শুনিন শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটিং করি, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ মন্দি, ডক্টর সোমাদিত্য দত্ত এবং রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ফাইনাল খেলার ধারাবিবরণী শুনবেন রাত 7:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল ছটা বেজে পাঁচ মিনিটে, সকাল ছটা দশ মিনিটে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল সাড়ে ছটায়। লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে রীতা নাথ এবং দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে নাজিমুদ্দিন বড়ভূঁইয়ার পরিবেশনায়। সকাল সাতটা পাঁচ মিনিটে সুপ্রভাত দেশ বন্দনা সকাল সাতটা কুড়ি মিনিটে, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবিনয় রায় সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটায়। আধুনিকানের শিল্পী পুরবী দত্ত সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে এবং দুপুর একটা বেজে পনেরো মিনিটে। একই অনুষ্ঠানে শিল্পী মাভিন। বাংলা ছবির গান শুনবেন সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট ও বেলা দশটায়। সকাল নটায় অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল সাড়ে নটায় খেয়াল শুনবেন কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। বেলা সাড়ে দশটা, বেলা বারোটা ও রাত সাতটা পনেরো মিনিটে হিন্দি ছবির গান। গজল শুনবেন নীলম সাহানি ও ব্রহ্মদেব নারায়ণ সিংয়ের কণ্ঠে বেলা এগারোটায়। বেলা সাড়ে এগারোটায় আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার এবং এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শিল্পী রীতা নাথ ও জড়িতা দাস। বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠান মহিলা মজলিশ শুনতে পাবেন। দুপুর দুটোয় ভজন পরিবেশন করবেন সুতপা বক্সি। অতুল প্রসাদের গানের শিল্পী দীপান্বিতা সেন দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে, নজরুল গীতি শিল্পী অনুপম দেব দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে। সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিটে যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত আটটায়। রাত সাড়ে আটটায় লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নিতাই দাসের দোতারা বাদন। রাত নটা

বেজে 15 মিনিটে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30টায় শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি শুনলেন।

0: আমি চাই
1: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
2: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি,
1: ইয়ে। তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
2: আমার কার্ডের ডিটেইলস
1: আমি নিজেই ফিড করব।
2: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
1: বাই গার্লস,
0: কোথায় যাচ্ছিস?
1: শুনলি না, নো শেয়ারিং।
2: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুরি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। আসুন এই অনুষ্ঠানে আজ আমরা প্রথমে গ্রিন লিফ ক্লাব বার্নি ব্রিজের শিল্পীদের পরিবেশনায় গান শুনে প্রথমে দোকানি ভজন শুনব আমরা মন্টু রবিদাস এবং অন্যান্যদের কণ্ঠে।

এতক্ষণ দুখানি ভজন শুনলেন মন্টু রবিদাস ও সহশিল্পীদের পরিবেশনায়। এবারে দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন নিরঞ্জন কুমার।

0: দোতারায় লোকসঙ্গীতে সুর বাজিয়ে শোনালেন নিরঞ্জন কুমার। তো এতক্ষণ আমরা গ্রিন লিফ ক্লাব বর্ণে ব্রিজের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান শুনলাম। এবারে আসুন একখানি কথিকা শোনা যাক। স্বাস্থ্যই সুখের মূল, বলছেন অশোক কুমার বর্মা।
1: মন্দিরকে সবসময় ঝাড় পোছকে লিপ পোতকে সাফ সুন্দর রাখা যালা, কারণ মন্দির মে দেবতা কো বাস হ আর দেবতা উহে রহেলন যাহা সাফ সুথাই রহেলা। ইংরেজি মে কহল যালা ক্লিনলিনেস ইজ গডলিনেস। ওই তরে আপন শরীর যেকরা মে ভগবান রহেলন এই শরীর কে সব সময় সাফ আর পবিত্র রাখে কে চাহি। সফাই আর পবিত্র কে মানে ই না হ কি খুব আচ্ছা সে সাবুন তেল লগাইনি, দামি দামি কপড়া পহিনলি, সোনা কা গহনাদি পহিনলি, ই তো বহিরঙ্গ বাত হ। মন কা সফাই, মন কা পবিত্রতা, মন কা উদারতা আদি মূল বাত হুয়ে একে অন্তরঙ্গ সফাই বলেলা। শরীর কা স্বস্থ রাখে কে বারে মে সবসে পহিলে মন পর জোর দেবে কে চাহি। মন কা প্রভাব শরীর পর বহুত অধিক হুয়ে, মন প্রসন্ন না রহি তো শরীর মে ফুর্তি না আ সকেলা, ফুর্তি না রহি তো শরীর কা কাম মে মন না লাগে, কাম না কইলা সে অর্থ কমায় না সকি, রুপিয়া না রহি তো সংসার মে দুঃখ দলিদ্র না যাই। দেখল যাত বা এগো সঙ্গে দূসরা কা চেন কা তরা জোড়ল গইল বা, অত হমনিকে শরীর পর বহুত জোর দেওয়া কে চাহি, কারণ ধর্ম অর্থ কাম মোক্ষ সব কুছ শরীর কে মাধ্যম সে হি পাইল সম্ভব হ। শরীর কে সক্ষম পুষ্ট সমর্থ রাখল ব্যক্তি মাত্র কা কর্তব্য হুয়ে। শরীর মে ব্যাধিক মন্দির কহল গইল বা, শরীর মন্দির হ আগে ই বাত কে মানে কে চাহি, ওকর বাদে বাত উঠি মন্দির মে ব্যাধি ইয়ানে বিমারি কাহে আবেলা। দুনিয়া নিয়ম সে চলেলা, দেখল যাত বা সূরজ উঠল সূরজ ডুবল, ঋতু কা অদল বদল, মহিনা শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ আদি সব কুছ এগো ক্রম সে এগো নিয়ম সে চলত বা। নিয়ম কো ব্যতিক্রম আনে গড়বড় হোলা সে বহুত উল্টা পুল্টা ঘট জালা। প্রকৃতি কে জব ই বাত হ তো মানব যেকরা মে মন বুদ্ধি সে চলে কা শক্তি বা ওকরা মে ই বাত আউর ভি জাদা লাগু হুই। কহে কা মানে ই হ শরীর কে স্বাস্থ্য কে রাখে খাতিন জরুরি কুছ নিয়ম মানে কে চলল উচিত হ। সবেরে বিস্তর ছোড়লা কা বাদ বিস্তর পর যায় তক এগো নিয়ম কে ভিতর চলে কে চাহি। কবো কবো দেখল জালা বাহাদুরি দেখায় খাতিন কাম কো চাপ খাতিন বা অবহেলা করলা খাতিন

ভজন শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। তো চা শ্রমিক ভাই বোনদের আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো দুটি পাতা একটি কোণী অনুষ্ঠানে এখানেই শেষ করছি।

0: শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাককাণ্ড।
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে এখন শুনবেন বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এই বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ড. সোমাদিত্য দত্ত এবং রবীন্দ্র গবেষক ড. বিনয় পালের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন নীতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এ বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা। আলোচনায় রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ড. সোমাদিত্য দত্ত এবং ট্যাগোর স্কলার ড. বিনয় পাল। নমস্কার।
2: নমস্কার।
1: এই ভাস্কর্য শিল্প নিয়ে আমি প্রথমেই জানতে চাইব যে ভাস্কর্য শিল্পটা কী, ভাস্কর্য শিল্পে কী কী মাধ্যম ব্যবহার করা হয় এবং বর্তমান সময়ে ভাস্কর্য শিল্পের সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কিছু বলেন।
2: বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। সাধারণত আমাদের বরাক উপত্যকায় এ ধরনের আলোচনা আমরা খুব একটা শুনতে পাই না, তো সেই জায়গা থেকে এই প্রশ্নটাকে খুব স্বাগত জানাচ্ছি যে ভাস্কর্য সম্পর্কে আপনারা সবাইকে একটা সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। তো আমি ড. গণেশ নন্দী, আমার সঙ্গে আছেন সোমাদিত্য দত্ত আমার কলিগ এবং আমার স্কলার তথা ট্যাগোর ফেলো বিনয় পাল। তো যে প্রশ্নটা এখানে আসছে বরাক উপত্যকার ভাস্কর্য শিল্পের কথা, তো তার একটা ইতিহাস আছে। তো সেইগুলোতে যাবার আগে আমি বিষয়টা প্রথমেই তুলে ধরতে চাইব যে ভাস্কর্য জিনিসটা কি। আসলে আমাদের তো শিল্পের বিভিন্ন মাধ্যম রয়েছে, তো যেমন পেইন্টিং আছে, তো অ্যাপ্লাইড আর্ট আছে, বা তেমনি একটি মাধ্যম হচ্ছে ভাস্কর্য। এখন পেইন্টিং এবং স্কাল্পচার মানে ভাস্কর্য, এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়ে গেছে। পেইন্টিং হচ্ছে দ্বিমাত্রিক শিল্প, মানে যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। কিন্তু ভাস্কর্য এখানেই স্বতন্ত্র, যেখানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। একটা ভাস্কর্যকে সব দিক থেকে ফিল করা যায়, টাচ করা যায়, যেটা পেইন্টিংয়ের মধ্যে নেই। তো এইটা হচ্ছে তার চরিত্র ভাস্কর্যের। এখন আমরা যদি ভাস্কর্যের ইতিহাস দেখি, সেটা আমরা সিন্ধু সভ্যতার যুগ থেকে আমাদের দেশে আমরা পাচ্ছি। সেই ড্যান্সিং গার্ল বিখ্যাত, যে 5000 বছর আগে আমরা সেই ড্যান্সিং গার্ল ব্রোঞ্জের ভাস্কর্য আমরা পেয়ে আসছি। তারপর টেরাকোটা সিল অনেক আমরা পেয়েছি, তারপরে মেল টর্সো আছে। তো এরপরে মাঝখানে আমাদের একটা বেকুয়াম পিরিয়ড গেছে, আবার আমরা মৌর্যকালীন সময় থেকে আবার ভাস্কর্যের সেই উন্নতির রাস্তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। তো এইভাবে ভাস্কর্য ভারতবর্ষে তো এগিয়েছে, সমস্ত বিশ্বেই আমরা দেখেছি। তখন ভাস্কর্যের বিষয়টা হচ্ছে, বরাক উপত্যকায় আসার আগে আমি যেটা বলছি যে সাধারণভাবে ভাস্কর্যের যে কত ধরনের মাধ্যমে কাজ আমরা দেখে আছি, যেটা কনভেনশনাল বা প্রথাগত যে মাধ্যম যেটা আমরা দেখি, যেমন পাথরের মধ্যে ভাস্কর্য হয়, বিভিন্ন রকমের ধাতব ভাস্কর্য আমরা দেখেছি, যেমন ব্রোঞ্জের ভাস্কর্য আমরা দেখি, তামার ভাস্কর্য আমরা দেখি, এরকম করে ধাতব এবং কাঠের ভাস্কর্য আমরা, এগুলো সবই হচ্ছে

গত যে মাধ্যম সেগুলো, কিন্তু এখন সময় অনেকটা বদলে গেছে। এখন মাধ্যম হিসাবে কোনো বাধ্যবাধকতা এখন মানে আধুনিক যুগে আর নেই। মানে প্রথা ভেঙ্গে আমরা যদি রামকিঙ্কর বেইজের সময় থেকে যে পরীক্ষা নিরীক্ষার রাস্তাটা শুরু হয়েছে, উনি প্রথম সেই প্রথাগত যে পদ্ধতিটাকে ভেঙে প্রথম পাথর এবং সিমেন্ট, মানে পাথর কুচি শান্তিনিকেতনের এবং সিমেন্টকে মিশিয়ে অভিনব একটা কায়দায় উনি প্রয়োগ করেছেন। এবং রামকিঙ্কর বেইজি প্রথম ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার জন্ম দিয়েছেন, এটা সবাই জানেন। যে সাঁওতাল ফ্যামিলি, সুজাতা, কলের বাসি, ধান জাড়াই, এরকম বিখ্যাত সব ভাস্কর্য তৈরি হয়েছে। এই সময় থেকে আমাদের ভাস্কর্য নিয়ে মাধ্যমগত কৌশলগত পরীক্ষা নিরীক্ষার রাস্তা শুরু হয়ে গেছে। বিনয়পাল আমাদের বলবেন যে আধুনিক সময়ে কত ধরনের মাধ্যমে কাজ হচ্ছে সেটা উনি ভালো বলবেন। তো যে কথাটা আমি বেসিক জায়গাটা বলছি, যে ওই সময় থেকে একটা বিষয় তৈরি হয়ে গেল যে কোনো আর প্রথাগত মাধ্যমে যে কাজ করতেই হবে সেই রকমের আর বাধ্যবাধকতা রইল না। তো এরপরে যে স্বাধীনতার পরবর্তীতে দেশে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট যেটা ঘটলো, তখন বিভিন্ন রকমের নতুন নতুন মাধ্যম আসতে শুরু করলো। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ভাস্কর্যের আর কোনো লিমিট নেই। সব মাধ্যম, যদি একজন শিল্পীর সেই চেতনা যদি থাকে, একজন ভাস্কর যদি, তাহলে যে কোনো মাধ্যমকেই উনি ত্রিমাত্রিক ফর্ম ক্রিয়েট করে দিতে পারেন। তার মধ্যে নন্দন বোধ যেমন থাকবে, তেমন তার ভালো লাগার জায়গাটাও থাকবে এবং কনসেপ্ট একটা ধারণাও তার মধ্যে কাজ করবে। সব মিলিয়ে সেটা শিল্পীর উপর নির্ভর করবে কিভাবে মাধ্যমকে উনি হ্যান্ডেল করবেন এবং কিভাবে উনি ওনার যে চিন্তাকে অভিব্যক্তির রূপটা দেবেন। তো মাধ্যম নিয়ে বিনয়পাল বলবেন। তো তার আগে আমি একটু বলে দিই, যেহেতু আপনি বরাক উপত্যকার কথা বলেছেন, এটা আমি স্বাভাবিকভাবে একটা সমস্ত দেশের বা পৃথিবীর মানে জেনারেল ভাস্কর্যের সিস্টেমটা নিয়ে কথাটা বললাম। এখন বরাক উপত্যকায় যদি আমরা দেখি, তাহলে মোটামুটি আমরা এখন পর্যন্ত যেসব এভিডেন্স আমরা পেয়েছি, যেমন বিনয় এবং আমরা দুজনই গিয়ে, আপনারা হয়তো শুনে থাকবেন, ঘাড়মুড়া বলতে আসাম মিজোরাম বর্ডারে একটা ভাস্কর্য, আমরা অনেকটা ভাস্কর্য আমরা ধ্বংসাবশেষ আমরা পেয়েছিলাম, তার মধ্যে কিছু কিছু এখনো বেঁচে আছে। সেই ভাস্কর্যগুলো আমাদের যে পড়াশোনা থেকে অনুমান করেছিলাম এবং আর্কিওলজিক্যাল সার্ভেও সেটা মেনে নিয়েছে, প্রায় 1200 বছরের পুরনো ভাস্কর্য। একইভাবে ভুবন পাহাড়ে যেসব ভাস্কর্য, যেসব মানে মূর্তিগুলো রয়েছে, সেগুলো আমাদের এ অঞ্চলের বিশিষ্ট ইতিহাসবিদ সুজিত চৌধুরী নিজেই বলেছেন যে এগুলো অন্তত 1000 বছরের পুরনো। তো সেই জায়গা থেকে যদি আমরা শুরু করি, তো বরাক উপত্যকায় ভাস্কর্যের ইতিহাস আমরা অটোমেটিক্যালি প্রায় 1200-1300 বছর পিছনে চলে যেতে পারছি। এর পরবর্তীতে যখন আসছে, আমি বিশদ যাচ্ছি না কোন দিকে কী লিঙ্ক ছিল, এর পরবর্তীতে একটা শূন্যতা গেছে। ব্রিটিশরা যখন এখানে এলো, তারপরেও মানে লোকশিল্পীর তো ছিলই, মানে তার পরম্পরা এখানে ছিল, কারণ যেহেতু বসতি বহু পুরনো, তো লোকশিল্পের যত রকমের পরম্পরা সেটা ছিল, কাঁথা শিল্প বলুন, বাঁশ বেতের যত রকমের শিল্প সেগুলো সবই ছিল। কিন্তু আধুনিক শিল্প যদি আমরা বলি, তা আধুনিক শিল্প যেখানে ভাস্কর্য জড়িয়ে যাচ্ছে, সেই আধুনিক শিল্পের আমরা ডকুমেন্টেড হিস্ট্রি যদি পাই, তাহলে আমরা পাচ্ছি, ধরতে পারি 1907 সালে যখন শিলচর নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ ওখানেই প্রথম বিজ্ঞানভিত্তিক ড্রয়িংয়ের শিক্ষা দান শুরু হয়েছিল। আপনারা এখনও নর্মাল স্কুলে গেলে অনেক এভিডেন্স এগুলো পাবেন। তারপরে এখান থেকে ওই সময় থেকে শুরু করলে অন্তত 115 বছরের প্রায় বা 20 বছরের একটা আধুনিক শিল্পের ইতিহাস আমরা পাচ্ছি। আর প্রথম যখন লোকশিল্পের চর্চা যখন হচ্ছে, তখন কাঠের মূর্তি টুর্তি অনেকেই বানিয়েছেন, যেমন অমর আচার্যি আছেন, সেটা উনি অনেক কাঠের মূর্তি তখন বানিয়েছিলেন। পরবর্তীতে দুর্গানন্দ আচার্যি ছিলেন, উনিও সিমেন্টের মূর্তিও বানিয়েছেন,
তো এগুলো আপনারা রাধা মাধব আখড়াতে গেলে এখনো দেখতে পাবেন, বা দুর্গানন্দ আচার্যের গোড়া সিমেন্ট।

সিমেন্টের ভাস্কর্য আপনারা পাবেন, সিমেন্টের মূর্তিগুলো মেইনলি লালা গৌড়ীয় মঠে আপনারা গেলে দেখতে পাবেন। কিন্তু প্রথাগত শিক্ষিত ভাস্কর বেরিয়ে আসার মানে সময়টা আমরা দেখতে পাই যখন এই অঞ্চল থেকে যারা বাইরে গিয়ে শিক্ষা নেন, শান্তিনিকেতন এবং গভর্নমেন্ট আর্ট স্কুল, যেটা এখন গভর্নমেন্ট আর্ট কলেজ, তো ওইখানে যখন এখান থেকে যাওয়া শুরু হলো তখন থেকে আমরা ভাস্কর পেতে শুরু করি। সেই হিসাব থেকে মানে ডিগ্রিধারী ভাস্কর আমরা প্রথম পাচ্ছি সুসেন ঘোষ, এবং বিনয় পাল ইতিমধ্যে সুসেন ঘোষের কাজের উপর পিএইচডি ডিগ্রিও নিয়েছেন। তো সুসেন ঘোষ এখান থেকে 50-এর দশকের পরের দিকে শান্তিনিকেতনে গিয়ে ভর্তি হয়েছেন। এর আগে 1938-এ জন্ম আমরা এসআর ভূষণ বলে করিমগঞ্জের একজন শিল্পীকে পাই, উনি শান্তিনিকেতনে গিয়ে পড়াশোনা করেছেন এবং ইস্পাত সহ বিভিন্ন মাধ্যম মানে ভাস্কর্যের ক্ষেত্রে বিশাল নাম করেছিলেন, এবং 1980 সালে উনি ললিতকলা একাডেমির ডিরেক্টর পর্যন্ত ছিলেন। তো এসআর ভূষণকে আমরা পাচ্ছি আরেকজন ভাস্কর, আর এর পরবর্তীতে আমরা পাই মুকুন্দ দেবনাথ বলে, আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলে শিল্পের বিকাশে যার মানে অন্যতম বলবো না প্রায় প্রধান রোল যার রয়েছে, মানে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার যে চেষ্টা উনি করেছেন, উনি হচ্ছেন মুকুন্দ দেবনাথ, এবং উনিও ভাস্কর্যে শিক্ষা নিয়েছেন শান্তিনিকেতনে। তাছাড়া আরও অনেকেই আছেন, তখন তো সেই রকমের স্পেশালাইজেশন আলাদা করে বিশেষ হতো না, সবাই সব কিছু শিখতে পারতো শান্তিনিকেতনের বা গভর্নমেন্ট আর্ট কলেজে। তো রামদয়াল লালা ছিলেন, উনি 1950-এ আমাদের যে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থায় যে ওখানে যে পুজো হচ্ছে সরস্বতী পুজো, দুর্গাপুজো, ওনার হাত দিয়েই মূর্তি গড়া শুরু হয়েছিল। তো এইরকম করে বহু ভাস্কর তৈরি হয়েছেন, মুকুন্দ দেবনাথ আমরা পাচ্ছি। এর পরবর্তীতে আমরা পেন্টিংয়ের তুলনায় আমরা ততটা ভাস্কর এখানে পাইনি, কারণ এটা পরিশ্রম সাধ্য ব্যাপারও আছে, সব মিলিয়ে ভাস্করের সংখ্যা কিন্তু আমরা বেশি পাইনি। আবার কিছুটা পরের দিকে আমরা পাচ্ছি স্বপন পাল, এবং স্বপন পাল এখনও চুটিয়ে ভাস্কর্য করে যাচ্ছেন, মূলত মূর্তিকার ফ্যামিলির, করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়ের উনি পরিবারের সদস্য। তো উনি মূর্তিও গড়েন, মানে দুর্গা প্রতিমা থেকে শুরু করে এইগুলোও গড়েন, এবং পাশাপাশি উনি শান্তিনিকেতন এবং ইয়ে থেকে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ডিগ্রি নিয়েছেন এবং ভাস্কর্যের কাজ করিয়ে যাচ্ছেন। এই অঞ্চলে শহীদ, আমাদের ভাষা শহীদের উপর সবচেয়ে বেশি ভাস্কর্য উনারই। তার পরিবর্তে পরবর্তীতে আমরা যে দেখি সবচেয়ে সম্ভাবনাময় ভাস্কর্য ভাস্করদের মধ্যে যে নামটা আসে ও হচ্ছে বিনয় পাল, মানে আমার সঙ্গেই বসে আছে, কারণ ইতিমধ্যে ও মানে শুধু দেশ বলবো না আন্তর্জাতিক স্তরেও ওর স্বীকৃতি রয়েছে, ভালো কাজ করে যাচ্ছে এবং কন্টিনিউ কাজ করছে। ওর মাধ্যম যেটা দিয়ে মানে করছে, ও লখনৌ থেকে শুরু করে দিল্লিতে সোলো এক্সিবিশন হচ্ছে, তো আধুনিক প্রজন্মের মধ্যে সম্ভাবনাময় ভাস্কর ওকে আমরা ধরতে পারি। এছাড়া এখন 1996 সালে যখন আসাম বিশ্ববিদ্যালয়ে যখন ভাস্কর্যের তার আলাদা বিভাগ খোলা হলো, মানে চারুকলা বিভাগ যখন খোলা হয়েছিল, তার মধ্যে ভাস্কর্যকে সমান জায়গা দেওয়া হয়েছিল, পেন্টিং, অ্যাপ্লাইড এবং ভাস্কর্য। তো এখানে এটা শুরু হওয়ার পরে ওই যে বিনয় পাল যে বলছি ও এখান থেকে বেরিয়েছে, আমি নিজেও প্রথম স্টুডেন্ট হিসাবে ভাস্কর্যের স্টুডেন্ট হিসেবে এখান থেকে বেরিয়েছি, আমার পরবর্তীতে বিনয় ওরা বেরিয়ে আসছে, তারপর রাজীবকান্ত দাস থেকে শুরু করে উৎপল আচার্যি, জয়কুমার পাল, গৌতম দাস, অনেক সম্ভাবনাময় ভাস্কর এখান থেকে তৈরি হয়েছেন এবং হচ্ছেন। তো এই হচ্ছে আমাদের মানে বরাক উপত্যকার ভাস্কর্যের একটা সংক্ষিপ্ত ইতিহাস বললাম, অনেক নাম হয়তো বাদ গেছে কারণ সংক্ষিপ্ত সময়ে বলছি। এখন আপনি যদি বলেন যে এই অঞ্চলের সম্ভাবনার জায়গাটা কি, যেমন মাধ্যমগত কেরিয়ারের সম্ভাবনা যেটা বলি, যেমন আমি এখান থেকে পাশ করে এখানে চাকরি পেয়ে গেছি, নেট পাশ করে পিএইচডি করেছি, এখানেই পেয়ে গেছি, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেছি, তারপরে আরও এখান থেকে যারা পাশ করেছে, কেউ হয়তো যখন নবোদয় বিদ্যালয়ে চাকরি করছে মানে শিল্পের শিক্ষক হিসাবে, কেউ কেন্দ্রীয় বিদ্যালয়ে করছে, এবং বিনয় পাল অলরেডি বহু প্রজেক্টে কাজ করছে
নেট পিএইচডি।

0: নিয়েছে যে কোনো সময় যে কোনো জায়গাতে ইউনিভার্সিটিতে ও চাকরি পাওয়ার অবস্থায় রয়েছে, সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যেটা হচ্ছে যে মানুষ কিন্তু এই অঞ্চলে এখন জেনে গেছে যে এই অঞ্চলের ছেলেমেয়েরা প্রচুর কাজ করে এবং ওরা কাজ দেয়, যেমন পোর্ট্রেট থেকে শুরু করে পাবলিক স্কাল্পচার যেগুলো হচ্ছে এখন, কিন্তু যেমন স্বপন পালই বলুন, এই অঞ্চলের মানুষ এই অঞ্চলেই খুঁজছে। স্বপন পালও প্রচুর পাবলিক স্কাল্পচার গড়ছেন, বা বিনয়রাও গড়ছে, তো আমাদের অন্যান্য ছাত্ররাও গড়ছে। এটা থেকে প্রচুর একটা আর্থিক আয় ওদের হয়ে যাচ্ছে। সরকারি চাকরি যারা পাচ্ছে না তারাও কিন্তু বসে নেই, আর্ট স্কুলগুলো তো রয়ে গেল, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে চাকরির সম্ভাবনা এগুলো রয়ে গেল। কিন্তু আমি বলছি ফ্রিল্যান্সে যারা কাজ করছে বা এক্সিবিশনে অনেক সময় বিক্রি হচ্ছে কাজগুলো, এই হচ্ছে সম্ভাবনা, মানে কেরিয়ার গড়ার সম্ভাবনা এখন যথেষ্ট রয়ে গেছে। আর কেউ যদি এখান থেকে শিফট করে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে চলে যায়, 3D অ্যানিমেশন এত জনপ্রিয় হয়েছে, যার ভাস্কর্যের ডিগ্রি রয়েছে, সে খুব সহজে মডেলিংয়ের যেহেতু ওর সেন্সটা রয়ে গেছে, ও অটোমেটিক্যালি সহজে সাফল্য পেয়ে যাচ্ছে। এখন আমি বলছি প্রত্যেকটা জায়গার একটা নিজস্বতা থাকে, তো বরাক উপত্যকায় ওই মাধ্যমগত যে সম্ভাবনার জায়গাটা সেটা মারাত্মক রয়ে গেছে। কারণ এই অঞ্চলে বিভিন্ন রকমের মাটি পাওয়া যায়, মাটিরে তো বৈচিত্র্য সব জায়গায় পাওয়া যায় না, তো মাটিটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা টেরাকোটা আমরা মানে পোড়ামাটির কাজ সেই সিন্ধু সভ্যতার যুগ থেকে পাই, এবং এই পোড়ামাটির ভ্যালু কিন্তু এখনো কমেনি, যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। তো এই অঞ্চলে পোড়ামাটি দিয়ে খুব ভালো কাজ হতে পারে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল, বাঁশ বেত থেকে শুরু করে সব কিছু, এবং পরম্পরাগত যে শৈলীতে কাজ হচ্ছে, যেমন মাজুলি মাসকে আপনারা দেখবেন বেতু বাঁশ দিয়ে যে টেকনিকে কাজ হচ্ছে এগুলোকে এখন অনেকে স্কাল্পচারে ব্যবহার করছে। তো আগেই যেহেতু বলেছি ওইটার কোনো মাধ্যমগত কোনো ব্যারিয়ার নেই যে এই রকমে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং প্রাকৃতিক সম্পদে ভরপুর বরাক উপত্যকায় বাঁশ বেত কাঠ থেকে শুরু করে পোড়ামাটি সব রকমের কাজের সম্ভাবনা রয়ে গেছে। এখন নর্মালি ভাস্কর্য নিয়ে আরও কত মাধ্যমে কাজ হতে পারে আমি বলবো বিনয়কে এ ব্যাপারে বলার জন্য, কারণ আমি আগেই বলেছি যে মাধ্যম যে কোনো বিষয়ে যদি শিল্পের চেতনা থাকে সে সেটাকে সেই মাধ্যমে শিল্পের রূপ দিতে পারে, এবং সমস্ত বিশ্বে এবং বরাক উপত্যকায় এরকমের কাজ হচ্ছে। এই ব্যাপারে বিনয় সমস্ত দেশের খোঁজ রাখে, বিনয় এ ব্যাপারে বলতে পারবে যে একজন ছাত্র বা যে কোনো শিক্ষানবিশ যদি কাজ করতে চায় কত রকমের কাজ হচ্ছে, সে ব্যাপারে আমি বলবো বিনয়কে একটু বলার জন্য।
1: নমস্কার। গণতা যেটি বলল যে মাধ্যমের ব্যাপারে, মাধ্যম অ্যাকচুয়ালি আজকের দিনে যদি আমরা বলি তাহলে মাধ্যম কোনো ব্যারিয়ার না। যে কোনো স্টুডেন্ট আগে আমরা দেখতাম ডিপার্টমেন্টে, আমিও প্রথম যখন অ্যাডমিশন নিয়েছি বা তখন গণেশদাও ছিল আমার সিনিয়র হিসাবে, তো তখন আমরা একটা দুটা মাধ্যমেই কাজ করতাম, যেহেতু আমরা একটু প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, আমাদের কমিউনিকেশনও ওইভাবে গড়ে ওঠেনি ওই সময়, গতিকে আমরা ধরেন ফাইবার গ্লাস বা ওইগুলো একটু অসুবিধা হতো মানে আনার মানে ওইটা ইয়ে করার জন্য আনার জন্য, এটা গুয়াহাটি থেকে মানে সাধারণত আমরা আনতাম। কিন্তু এখন কমিউনিকেশনও ভালো হয়েছে, এখন আমাদের এখন যারা আমাদের ছাত্ররা স্টুডেন্টরা আমাদের ডিপার্টমেন্টে, এরা বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছে। এর বড় উদাহরণ হচ্ছে যে আমরা যদি দেখি গণেশদা প্রথম কাজ মানে একটি মাধ্যমে কাজ করতো বা দুটি মাধ্যমে কাজ করতো, আজকের ডেটে গণেশদা অনেক মাধ্যমে কাজ করছে, ফাইবারে করছে, প্লাস আমরা যদি দেখি তাহলে যে পুরানা কাপড় এগুলিকে কাজে লাগিয়ে, যে কাপড়টি পুরানা কিন্তু ওইটার একটু ওইটাকে নতুনভাবে কীভাবে উপস্থাপন করা যায় ওইটা আমরা ওনার কাজে দেখতে পাই। এরপরে আমি যদি দেখি যে আমি বিশেষ করে বরাকবেলির কথা বলছি, বরাকবেলিতে যারা ভাস্কর আছে তাদের কথা বলছি, আমরা যদি ডক্টর স্বপন পালের কথা বলি, উনিও ফাইবারে অনেক কাজ করেছে এবং উনি এই ব্রোঞ্জের মাধ্যমে কাজ করেছে। তো মাধ্যম অ্যাকচুয়ালি আমি আমার কথা বলবো, আমি পেপার পাল্পে কাজ করি, আমি এখন এই রিসেন্টলি যে কাজগুলি আমি করেছি বা আমার যেগুলি যে কাজগুলি নিয়ে আমি বাইরেও এক্সিবিশন করেছি, আমার ম্যাক্সিমাম কাজ পেপার পাল্পে ছিল, এটা খুব খুব সাধারণ একটা মাধ্যম। কিন্তু এটাকে বিভিন্নভাবে এই সাধারণ মাধ্যমটিও যে বিভিন্নভাবে এটি একটি একটি মানে একটা আকৃতি বা একটা সুন্দর ভাস্কর্য এটা দিয়ে করা যায়, এটা হয়তো বা আমরা এই বাইরে যাতায়াত করা বা বাইরে মানে যাওয়ার পরে এগুলো আমরা মানে বুঝতে

পেরেছি বা এই বিভিন্ন মানে পত্রপত্রিকা বা ইনফরমেশনগুলি আমরা পেয়েছি এগুলির, যার জন্য আমরা এই কাজগুলি করতে পেরেছি। আর আর যেটি হচ্ছে, আমরা যদি দেখি এই গণাজা বলেছে যে টেরাকোটার মাধ্যমের কথা, টেরাকোটা তো আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায় টেরাকোটা নিয়ে অনেক আর্টিস্ট একটা একটি মাধ্যমে ধরুন উনি কাজ করে যাচ্ছে এবং একদম এখন অবধি ওই মাধ্যমেই কাজ করছে। এরকম আমরা যেরকম হিম্মত শাহকে পাই, এরপরে আমরা জি রঘুকে পাই, যে যারা ওই একটি মাধ্যমে কাজ করে যাচ্ছে, যেটা হয়তো আমরা সিগনেচার মানে মাধ্যম সিগনেচার মাধ্যম ওইরকম ওই মাধ্যমেই কাজ করে যাচ্ছে। আমি শান্তিনিকেতন যেরকম আমরা এই গণদা বললো যে রামকিঙ্কের ভেজের কথা, যিনি মডার্ন স্কাল্পচারের জনক বলি, উনি যেরকম কংক্রিট এবং ওই সিমেন্ট দিয়ে যে কাজগুলি করে করে মানে করে গেছেন। এরপরে আরও আমরা যদি দেখি একদম রিসেন্টলি যদি সুবোধ গুপ্তার কাজ যদি আমরা দেখি, উনি স্টিলে স্টেনলেস স্টিল দিয়ে স্টিল দিয়ে উনি কাজ করছেন। তো মাধ্যম মাধ্যম আজকের ডেটে মানে সময়ের সাথে সাথে মানুষের ওই যে চিন্তা ভাবনা বা মাধ্যমের যে মানে নিজস্ব যে মানে নিজস্ব যে চিন্তাধারা এই শিল্পের ক্ষেত্রে, ওই মাধ্যমে যে যে মাধ্যমে পাচ্ছে কাজ করছে। আমাদের এখানে যেহেতু আমরা একটু ইয়ে অঞ্চলে, যার জন্য আমরা ওই স্টেনলেস স্টিল বা অন্য অন্য মাধ্যমে আমাদের একটু সহজে পাওয়াটা মুশকিল হয়, যার জন্য ওই মাধ্যম নিয়ে খুব একটা বেশি প্র্যাকটিসটা হয়নি এখনো। এখন অনেকেই করছে, এখন এই নতুন প্রজন্মে যারা আছে, আমাদের জুনিয়র যারা আছে, এগুলি নিয়ে কাজ করছে।

এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প। এ বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ড. সোমাদিত্য দত্ত এবং রবীন্দ্র গবেষক ড. বিনয় পালের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। আজ শুনলেন এই সাক্ষাৎকারের প্রথম পর্ব। আগামীকাল এই সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন। তো বন্ধুরা, অনুষ্ঠানে এবারে শুনবেন একখানি লোকগীতি। স্বর্ণালী আচার্যের পরিবেশনায়।

মায়ের লোকগীতি শুনলেন সোনালী আচার্যের পরিবেশনায়। বন্ধুরা, এই সঙ্গেই আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল আবারও আমাদের অনুষ্ঠান শুনবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

0: শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এই অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলেন শ্রাবণী রায়চৌধুরী।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর্ট। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন অনুরাধা পটওয়ালের কণ্ঠে। ছবির নাম আধার শিলা।

সোনু নিগম ও সুনিধি চৌহানের জুড়িত কণ্ঠে গানটি শুনলেন আজনবী ছবি থেকে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম অনামিকা।

সোনু নিগম ও সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন আজনবী ছবি থেকে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম অনামিকা।

0: যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময়োপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরো জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলৌলির কাছে আদর্শ জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে

0: পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের উপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিএমসি জানিয়েছে শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় এক ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরে কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: ক্রিকেটার বন গই হ্যায় সো ও ভি বহুত বড়া অ্যাডেড অ্যাডভান্টেজ হ্যায়।
2: দেখিয়ে অভি বহুত

0: লক্ষ টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আগামীকাল থেকে ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যে 1 কোটি উচ্চ উৎপাদনক্ষম উদ্যান শস্যের চারা বিতরণের জন্য কৃষি বিভাগের লক্ষ্য নির্ধারণ এবং ভিভি রামজি প্রকল্পের অধীনে গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের আসামের জন্য প্রথম কিস্তিতে 630 কোটি 96 লক্ষ টাকা মঞ্জুর। এবারে বিস্তারিত খবর। সিএম ফ্লাইট শীর্ষক পাঠ্যক্রম করে থাকা শিক্ষার্থীরা যারা জাপানি ভাষার প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদেরকে পরীক্ষার আগেই 1 লক্ষ টাকা করে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই শিক্ষার্থীদের সঙ্গে আজ মত বিনিময় করার পর একথা প্রকাশ করেন। তিনি বলেন যে এই প্রশিক্ষার্থীরা প্রথম 3 মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর 30,000 টাকা করে লাভ করবে। পরবর্তী 6 মাসে দ্বিতীয়বারের জন্য 30,000 টাকা করে লাভ করার পর 9 মাসের বাকি 40,000 টাকা অর্থাৎ মোট 1 লক্ষ টাকা তারা লাভ করবে। মুখ্যমন্ত্রী বলেন যে জাপানের ভিসা লাভ করার পর এই প্রশিক্ষার্থীদের 50,000 টাকা করে প্রদান করা হবে। তাদের নিযুক্তি শুধু জাপানেই সীমাবদ্ধ থাকবে না বলে প্রকাশ করে তিনি বলেন যে প্রশিক্ষার্থীরা রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে নিযুক্তির সুবিধা লাভ করবে। দেশে বর্তমানে 1,500 বেশি প্রশিক্ষার্থী জাপানি প্রতিষ্ঠানে কাজ করছে বলে উল্লেখ করে তিনি বলেন যে আগামী 2-3 বছরে আসামে জাপানি প্রতিষ্ঠানের কাজ আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের গ্রামাঞ্চল থেকে আসা বহু শিক্ষার্থীরা আজ পর্যন্ত বিদেশে যায়নি, কিন্তু এই পদক্ষেপের মাধ্যমে তারা আন্তর্জাতিক যাত্রার সুযোগ লাভ করবে। বর্তমানে 140 জন শিক্ষার্থী এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছে। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে দিশপুরে শুরু হচ্ছে। 21 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে এই অধিবেশন চলবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া 10 জুলাই ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করবেন। এই অধিবেশনে মোট 16টি বৈঠক বসবে। আগামী 31 জুলাই বাজেট অধিবেশন সমাপ্ত হবে। আগামীকাল থেকে অনুষ্ঠেয় এই অধিবেশনের প্রশ্নোত্তরকালের প্রতি লক্ষ্য রেখে বনমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আজ পরিবেশ ও বন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, সভায় মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা বিরোধী দলনেতার বক্তব্যের সময় বিধায়করা হস্তক্ষেপ করতে পারবেন না বলে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানান। সর্বদলীয় বৈঠকে গ্রহণ করা এই সিদ্ধান্ত সম্পর্কে অধ্যক্ষ আজ সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করেন। রাজ্যের কৃষি বিভাগ সমগ্র রাজ্যে 1 কোটি উচ্চ উৎপাদনক্ষম উদ্যান শস্যের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা আজ গুয়াহাটির কাহিকুচির আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যান শস্য গবেষণা কেন্দ্রে গাছের চারা এবং ডাল জাতীয় শস্যের বীজ তথা রোপণ সামগ্রী বিতরণ করে একথা জানান। তিনি বলেন যে একই জমিতে পরিকল্পিতভাবে তথা সমান্তরালভাবে নারিকেল, আনারস, ড্রাগন ফ্রুট ইত্যাদি লাভজনক শস্যের চাষ করলে কৃষক পরিবারগুলি অর্থনৈতিকভাবে লাভান্বিত হবেন। মন্ত্রী শ্রী হাজারিকা রাজ্যের যুব প্রজন্মকে চাকরির জন্য বহিররাজ্যে যাওয়ার পরিবর্তে বাণিজ্যিক কৃষিকে গ্রহণ করার আহ্বান জানান। কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সরকারের সংকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন যে সর্বাধিক খুচরা মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবছর সঠিক সময়ে ধানের বীজ বিতরণ করার ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী হাজারিকা 100 জন কৃষকের মধ্যে গাছের চারা, বীজ, স্প্রে মেশিন ইত্যাদি বিতরণ করেন।
1: আজি আমার এগ্রিকালচার ইউনিভার্সিটিয়ে প্রায় 2 লাখ পুলি আর 1,100 কুইন্টল মা জাতীয় শস্য বিলুয়ার কাম আজি আরম্ভ করলে। আমি 100 কৃষকক এলাকে মাতি আনি কেবাখনো জেলার পর এই নারিকল, তামোল, ড্রাগন ফ্রুট এইবিল পুলি দিল আর 2 লাখ সেপ্লিং সেলোকে দিব পারিব আজিরপর আরম্ভণি হল। মই অসমৰ প্রত্যেকগৰাকী ব্যক্তিক অনুরোধ করছো আপনাদেরকে আজি সকলে কৃষি কর্মৰ লগত জড়িত, তেওঁলোকে কৃষি কর্মৰ লগত ভালকে জড়িত হোক আর যার ঘৰৰ মাটি এনেই পড়ি আছে তেওঁলোকে এখন এখন ফল মূলের বাগান করুক, বাগিচা করুক, আমি সহায় করি। সরকার ফলৰ পৰা, ডিপার্টমেন্টৰ ফলৰ পৰা আপনাদেরকে কাম কৰিবলৈকে সাজু হোক অনুরোধ করছো, আহ্বান জানাইছো।
0: কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গুয়াহাটিতে আগামীকাল থেকে 2 দিনব্যাপী ব্রিক্স দেশগুলির মাদকদ্রব্য বিরোধী সংস্থাসমূহের প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে নেশাযুক্ত সামগ্রী সরবরাহ এবং এর অপব্যবহার রোধ করার বিষয় নিয়ে ব্রিক্স সদস্য দেশের মাদকদ্রব্য বিরোধী সংস্থাসমূহের প্রধান তথা প্রবীণ আধিকারিকরা মত প্রকাশ করবেন। এই আলোচনায় মাদকদ্রব্য সরবরাহের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য বিনিময় এবং কার্যকরী সমন্বয় শক্তিশালী করার সামর্থ্য বৃদ্ধি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগত সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে নেশাজাতীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহ নতুন নতুন প্রত্যাহ্বান দূর করার বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হবে। রাজ্যের 35টি জেলার পরীক্ষা কেন্দ্রে আজ আসাম লোকসেবা আয়োগের অধীনে সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর 41,695 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আসাম লোকসেবা আয়োগের অধীনে 78টি পদের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অসামরিক সেবার জন্য 45টি, আসাম পুলিশ সেবার 6টি, জেলা পরিবহন আধিকারিকের জন্য 1টি, আবগারী অধীক্ষকের 1টি, সমবায় সমিতি সহকারী পঞ্জীয়কের 1টি, আসাম নগর প্রশাসনিক সেবার 1টি, শ্রম পরিদর্শকের 5টি, আবগারী পরিদর্শকের 1টি, সহকারী নিয়োগ আধিকারিকের 1টি, উপপঞ্জীয়কের 1টি এবং গবেষণা সহায়কের জন্য 1টি পদ নির্ধারণ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। গ্রামোন্নয়ন মন্ত্রণালয় বিকশিত ভারত গ্রামীণ নিয়োগ নিশ্চিতকরণ প্রকল্প VBG রামজির অধীনে আসামের জন্য প্রথম কিস্তি হিসেবে 630.96 কোটি টাকা মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে আজ এই অর্থ মঞ্জুর করেন। মন্ত্রী আজ রাজ্যগুলোকে মোট 25,000 কোটি টাকার সাহায্য প্রদান করেন। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়ে বলেন যে কেন্দ্রীয় সরকার আসামের উন্নয়নকে সবসময় প্রাধান্য দিয়ে এই অর্থ আসামের গ্রামীণ কর্মশক্তিকে উৎসাহ দেওয়া সহ গ্রামীণ সড়ক সংযোগ অধিক শক্তিশালী করে অর্থনৈতিক সুযোগ ও সর্বাত্মক বিকাশ নিশ্চিত করবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আসামবাসীর হয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা কেন্দ্রীয় মন্ত্রীর পৌরোহিত্যে এই বৈঠকে অংশগ্রহণ করে এই প্রকল্প আসামের গ্রামাঞ্চলের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য, VBG রামজি আইনের অধীনে পরবর্তী 5 বছরে 2,86,000 পঞ্চায়েতে 7,50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে শ্রী চৌহান জানান। শ্রীভূমি এবং আগরতলার মধ্যে চলাচলকারী উত্তর পূর্বের প্রথম মেমু ট্রেন অর্থাৎ বিদ্যুতের সাহায্যে চলা কম বা মাঝারি দূরত্বের যাত্রীবাহী রেলযাত্রার গতকাল সূচনা করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকাল আগরতলা থেকে পতাকা নেড়ে এই রেলযাত্রার সূচনা করেন। 3,600 যাত্রী বহনকারী এই ট্রেনটিতে CCTV ক্যামেরা এবং GPS ট্র্যাকারের মতো সুযোগ সুবিধা রয়েছে। হাইলাকান্দি পুলিশ আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রামনাথপুর এলাকা থেকে প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে ও একটি চার চাকার গাড়ি আটক করেছে। ধৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে আইজল থেকে পাথারকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য আনুমানিক 6.5 কোটি টাকা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের RPF এবং GRP যৌথ উদ্যোগে বদরপুর রেল স্টেশনে আগরতলা দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে 10 কিলো 180 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী ত্রিপুরার বাসিন্দা ওই রেল যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর চাঁদমারি রোডের শিশু মন্দির এলাকায় একটি ক্রস কালভার্ট নির্মাণের জন্য এই সড়ক দিয়ে আগামী 10 জুলাই পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসেবে বিবেকানন্দ রোড ও আশ্রম রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাত 1:30 প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল খেলবে নরওয়ের বিরুদ্ধে। ফ্রান্স এবং মরক্কো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ফ্রান্স গতকাল রাতে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করেছে এবং মরক্কো 3-0 গোলে কানাডাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। জাপানি ভাষার প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষার্থীদের পরীক্ষার আগে 1,00,000 টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আগামীকাল থেকে 16 আসাম বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যে 1 কোটি উচ্চ উৎপাদনক্ষম উদ্যানশস্যের চারা বিতরণের জন্য কৃষি বিভাগের লক্ষ্য নির্ধারণ এবং VBG রামজি প্রকল্পের অধীনে গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের আসামের জন্য প্রথম কিস্তিতে 630.96 কোটি টাকা মঞ্জুর। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।